আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 19শে আষাঢ় 1948 শকাব্দ, 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 59 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হল অমৃতবাণী। আজ শুনবেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ।
1: মুন্ধে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধ হয় আর কোনো বিষয় নয়। ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতা বশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। অধিক থাকুক বা না থাকুক, দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতি সম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয় উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে, এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়। এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়ে অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো। এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়, ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে, প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যান্নিক করো, হবিষ্যান্ন আহার করো, আগে দেহ শুদ্ধি করো,

0: সে কথা। কেহ বা বলেন, প্রাণায়াম করিয়া আগে মনস্থির কর, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি কর, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে, সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে। তাহার উত্তরে যোগপন্থী বলেন, সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন কর। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন, কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়? গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ। ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে।

রবীন্দ্রসঙ্গীত সকাল 8টা এবং 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গান 8:40, 9টায় হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টায় লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 অতুল প্রসাদের গান, নজরুল গীতি শুনবেন 12:30, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ বেলা 1টা, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে 1:30, 1:40 আধুনিক গান, 2টোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:15 বাংলা ছবির গান শুনবেন, 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, এরপর দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:05 রয়েছে নাটক, 8:30 গুলমহর, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 9:15 মিক্স মেলোডিজ, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, কাওয়ালি শুনবেন 10:10, রাত 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, উর্বর ত্রিপুরায় বিনিয়োগ, শিল্পের শুকনো মাটি ভিজাতে মোয়ের বৃষ্টি। দিল্লির হাতে আইন অপেক্ষার বোঝা রাজ্যের কাঁধে।

বাংলাদেশে প্রবল বর্ষণে পাহাড় ধস, রোহিঙ্গা শিবিরের মাদ্রাসার মাটি চাপায় 8 জনের মৃত্যু, মনু নদীর জলস্তর সীমা চরম বিপদ সীমা ছাড়ল, কৈলাসহরে বন্যা পরিস্থিতি, বন্যা ও ভূমিধ্বস মোকাবিলায় প্রস্তুত সিপাহীজলা জেলা প্রশাসন, খোলা হল কন্ট্রোল রুম। চুরিরামে 70 লক্ষ টাকার সহায়ক সরঞ্জাম বিনামূল্যে বিতরণ, উপকৃত 700 নাগরিক। 72 ঘন্টায় টানা বর্ষণে জলমগ্ন তেলিয়ামুড়ার 22 ঘুরিয়া সর্বশান্ত শতাধিক সবজি চাষি। টানা ভারী বর্ষণে কুমারঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতি, 17 ত্রাণ শিবিরে আশ্রিত 1509 জন। ব্যাটারির দোকান চুরি, তদন্তে অভিযুক্ত আটক করল ধর্মনগর থানার পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার বৈঠক, বিকশিত বাংলা নিয়ে আলোচনা। 24 জুলাই থেকে স্ট্রিমিং শুরু আদর্শ বালবিদ্যার। বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাটের তৃণমূল, নির্দেশ হাইকোর্টের। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা সম্প্রসারণের জোর মুখ্যমন্ত্রী ডক্টর সাহার। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হতে চলছে ত্রিপুরা। সিধাইয়ের সুরেন্দ্রনগরে 12 ড্রাম ভর্তি 570 কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেশা কারবারি। মুরগি খামারে ঢুকে তাণ্ডব বিষধর মনোক্লেট কোবরার, জঙ্গল অবমুক্ত। আলু গোদামে অ্যামোনিয়া গ্যাস লিক, ঝলসে গেল গাছপালা, অসুস্থ কর্মী। জনগণের উদ্যোগে রাস্তা সংস্কার, এগিয়ে এলো এবিভিপি ও এলাকার মানুষ। শুক্রবার কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে সাইরেন পরীক্ষাকরণ। জনগণনা 2027-এর প্রস্তুতিতে লেফুঙ্গা ব্লকে প্রস্তুতি সভা, 44 জন গণনাকারী ও সুপারভাইজারকে নিয়োগপত্র প্রদান। রথযাত্রা উপলক্ষে সিপাহীজলা জেলা প্রশাসনের প্রস্তুতি, সভা নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত। ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ে চুরি, এসিড তামার পাইপ খুলে নিয়ে গেল দুষ্কৃতিকারীরা। টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে জুরি কাকরি নদী, ধর্মনগরে বন্যার আশঙ্কা। চৈলাম বাজারে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত মা ও শিশুকে হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা। মনু নদীর জলস্তরের চরম সীমা ছাড়লে কৈলাসহরে বন্যা পরিস্থিতি দেখা দেয়।

শুনবেন? ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী মান্না দে।

0: শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন মান্না দে, শেষ হল ভক্তিসুধা, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছেন।

0: বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूपटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। यह एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশে বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের এক ভাস্কর্য। এই তিনটি নিদর্শনেই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়

0: হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইর 6-দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনেইর বড় ছেলে সৈয়দ মোস্তাফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘন্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলওয়ুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাজ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন সেন্টারে গতকাল থেকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শুরু হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর ফিকি আয়োজিত দুদিনের এই বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

যে অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকারের মধ্যে মৌস্বাক্ষরও বিনিময় করা হয় অনুষ্ঠানে। কনক্লেভে নটি দেশের প্রতিনিধি ছাড়াও দেশ বিদেশের শিল্পোদ্যোগী, শিল্পপতি, বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এছাড়া ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। শিল্প বিনিয়োগে উপযুক্ত ও নিরাপদে এই রাজ্য, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজ এই কনক্লেভের সমাপ্তি হচ্ছে। কাকরাবনে আজ রবি মরশুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 বিনিয়োগ বিপণন মরশুমের ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের অষ্টম দল গতকাল অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলে রয়েছে 8,000-এর বেশি পুণ্যার্থী। তাদের যাত্রা সুষ্ঠু নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দেও এবং মনো নদীর জলস্তর ধীরে ধীরে কমছে। জেলায় বর্তমানে 47টি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে কুমারঘাট মহকুমার 29টি ত্রাণ শিবিরে 1,165 পরিবারের সর্বমোট 4,639 জন বন্যা দুর্গত মানুষ রয়েছে। অন্যদিকে কৈলাসহর মহকুমায় 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে 1,177 পরিবারের সর্বমোট 4,939 জন বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস গতকাল ঊনকোটি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেছেন। গোমতী জেলায় উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে গতকাল শিক্ষা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার সমস্ত উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কনফারেন্স হলে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু নাথের সভাপতিত্বে এই সভা হয়। সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা সচিবের নির্দেশনার আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে গতকাল গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদন পত্র প্রদান কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, গভীর সমুদ্রে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। দেশের তরুণ প্রজন্মের কাছে মৎস্য উৎপাদন ক্রমে আকর্ষণীয় পেশা হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞাভবনে গতকাল স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি কথা জানান। তিনি বলেন, অনাথ শিশুদের জন্য হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে। গোমতী জেলা পরিষদের ক্রীড়া উন্নয়ন নিয়ে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায়, উদয়পুরের পুর প্রধান শীতল মজুমদার সহ অন্যান্যরা। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের 60তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। এটি 6 মিনিট পর অর্থাৎ 66তম মিনিটে ওসমান ডেম্বেলে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মরক্কো কোনো গোল পরিশোধ করতে না পারায় 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি দল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 22.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা সামুং সিত্রা তাংনাই রকন কেবেঙ্গই সামুং তাংথানী থানচাখে ভারতে অস্ট্রেলিয়ানী কথা বৈচুবা লাইমংনি সেব করা গঙ্গই দঙ্গ হুনে

মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবানিস বাই কথা বই সংসাজা কক তুমা থুমনাই রকনি থুম অকগ্ন সাকাব পারমাণবিক ফাননি দিখিল কনই হাকত নির্বিশিং কক খালাইমঙ্গ মুংসাই দলাইখা আবাই অস্ট্রেলিয়ানি ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফুয়ার জাগানো তৈ শক মুং বাবায় কনই হাকত নির ফান তৈব ক্রাক অঙ্গানো নাইমথাং বাবায় পচুবা মুংবাং রানো নাহারই সাকলাইজা কাংলায়ও মুংসই রলাইখা মন্ত্রীবক্রক সাকা ভারত কাইসা হামসাজাগ রাষ্ট্র উংনা লামনো নাহারই সামুং তাঙ্গই টঙ্গু কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমচাই নাইমথাং তাং বেখ্রেপ ক্রাক খাইনা সাকা ফান বকসিনকা মিয়া দিল্লি কতালো আরি হাংকর রকনি পুলিশ সুপার রকন তুই কুথুম লাইমানো তুই দুলই অকগ্ন সাকা ব জম্বুতে কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাত উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তেই সালচি সালকা হাস্তেন খবই আরিনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রকনি পুলিশ সুপার রক অকুথুম লাইমাবো মানজাখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নখা সালনি রমই সংসারজাক মিয়া আগরতলা হাপানিয়া মানিক খলাও চেঙ্গেরি জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গেরিখা চেঙ্গে

0: রাজস্থান, গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ তেই সালচি সালকা হাস্তেন খবই আর ইনি হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাই রকনি পুলিশ সুপার রক অ কুথুম লাইমাবো মানজাখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নখা সালনে রমই সংসারজাক মিয়া আগরতলা হাপানিয়া বাণিক খলা ও চেঙ্গেরে জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গেরেখা চেঙ্গেই ককনারকমাবো মন্ত্রী অকরা শাখা ও কনক্লেভ নি সেববাই হাস্তেনি জুদা জুদা দিখিলনি বেবাক খকসা রাশাই রাজাক রাং বক্সিনমুংনি লাম ফিয়ক জাখা ত্রিপুরাস নামখর বানিয়া নাইখুং তৈ ফিকিবাই সংসারজাক বিজনেস কনক্লেভ ও হাকতর হাকতর ফাতানি জুদা জুদা স্নামকর মথা রাং বক্সিন নাইরক আরো মানজাখা আবনকারী ভারতনি চংজাক বাংলাদেশনি হাই কমিশনস দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব টিমোর লেস্তে চিলি লাউ পিডিআর নখবই জুদা জুদা হাকতনি ফুরাই ককতুন রকব আরো মানজাখা পান্দাও ভার্চুয়ালতি মানজাখা ক্যান্ডোনিস নামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্দাও মন্ত্রী অগ্রানী মানজাক মুম্বাই হোটেলস নামখর বেড়াই ক্রি নখবই জুদা জুদা তাংসেব রাং বক্সিন মুঙ্গ উনকৌটি হাঙ্গর তৈলমা তংহালক কিসা হলিমা নুকজাখা দেউতে মনু তৈমানি তৈ তরক তরক হলিউই টঙ্গো হাঙ্কর তাবো কাইব্রৈ চিসনি হাপাংনি শিবির ফিয়কজাক টঙ্গো আবনি বিশৃঙ্গ কুমারঘাট বখাকসেবো কাইনৈ চিচুকু শিবির টঙ্গো আর খুংসা সাই সারা দক চিসা নুকুংনি খড়ক ব্রী সাই দকরা থাম চিচুকু লুকুরক টংঠাই নাহারকা তৈ বাবসা বখাকো কয়লা শহর বখাকসেবো কাই চিচার শিবির ফিয়কজাখা আর খুংসা সাই সারা স্নি চিসনি নুকুংনি খড়ক ব্রী সাই চুকুরা থামচি চুকু তৈলমজা কামচাইনি লুকুরক থাই নাহারকা হাস্তিনি আ এরিমুং মন্ত্রী সুধাংশু দাস এমএলএ ভগবান চন্দ্র দাস মিয়া উনকৌটি হাঙ্কনি জুদা জুদা তৈলমজাক আমচাইনি বেড়াই নাইখা তে শিবির ব বেড়াই নাইখা কাকরাবনো তিনি নৈ সাই নৈচি বা নৈচি দক বিশিনি মাই পাইমুং সামুং বুতাংনো চেঙ্গেরিবানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ত্রিপুরা হাপাংনি চামুং লুকুবাক মুংতে সেপনাহারনাই নাইমথাং নাইখুংনি চেতন বাই নৈ সাই নৈচি বা নৈচি দক বিশিনি সয় রাং মারি বাই হুকবার খ্লাইনাই রকনি থানি মাই পাইমুং সামুং বুতাং তিনি কাকরাবন কুসুকুক মাধ্যমিক রং নখলাও সংসার জাগানা অনাথ রায়রকনি শাক কাহাম নাইমথাংরক জাক থিনাং স্নামনা নাহারি হাস্তে হাপাং পালক নাহারমা রায়দা লাইটেসা খ্লাইনা চেতন নাহার কাহানি সাকা হদা হামক্রাইতে হদারং মন্ত্রী টিঙ্কুরাই মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন স্টেট অ্যাডাপশনস রিসোর্স এজেন্সি তাই হদা হামক্রাইতে হদারং নাইখুংবাই সংসারজাক ফ্রংমং শিবির সাকা অনাথ রায়রকনি বাগৈ হোমনি বাংমারি বাংরেজাগৈ টঙ্গ বসকাংনি সালো কয়লা শহর ব্রী রকনি বাগৈব খুংসা কতাল হোমস নামৈ টিসা জাগানো বতৈব সাকা থাংনাই বিশিব হাস্তেব খড়ক দক স্রাইন পালক রহর জাখা গুমতি হাঙ্কর থং হামক্রাইন তৈয়ী মিয়া ককলাম সালাইমা বসকাংনি থং বাতাইলাইমংনি যুগালিমং তৈয়ী চেরেই নাইজাখা আরও মানজাখা গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরাই উদয়পুরনি পুরবক্রক শীতলচন্দ্র মজুমদার নখবইতে কুবুনি আদংরক পিডাব্লিউডি নাইখুংনি রাজনগর সাব ডিভিশনী চেতন বাই মিয়া কমিউনিটি হেলথ সেন্টার বুফাং বসা কাইমা সামং বুতাং সংসার জাখা পান্দাও এমএলএ স্বপ্না মজুমদার এক পের মা কি নাম সামং বুতাংনি নাকুক মানতই শুক্রবই কক নারেখা আরো মানজাখা হাঙ্কো নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পি নকবই তেকুমনি আদং রক তাবুক হায়ুঙ্কা ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার্স ফাইনেল মরক্কুনো নৈসা গোলনি ফেরবাই মেচে নৈ সেমিফাইনেল কাসাখা ফ্রান্স মেচনি পুইলা বখাগো গোল বুক চাতংমানি ইয়াগুলো উল নৈ বখাগো ফ্রান্স বুসকাঙ্গই থাঙ্গো জরানো রুগৈ মরক্কো কিফিলৈ গোল রিমানিয়া বাই নৈ বক্সা গোলনি ফেরবাই চেনাই থাঙ্গো তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রীয় হাস্তিনি বেবা খাঙ্কর গবাং ওয়াতেই ওয়াইমানু হই হজাক মংরেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈশতি থামচি জরা ওয়াতেই বাকা নৈচিনি দশমিক ব্রী মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো সানজা দামচিনি তামৈশতি ব্রীচিবাও
1: আকাশবাণী কৈলাসহর এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন।

গানখানি প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। ইন্দ্রনীল সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। চলছে বর্ষা মাস, পরদেশী মেঘকে যতই আমরা বলবো ফিরে যাও, সে তো আর আমাদের কথা শুনবে না। তাই সেই পরদেশী মেঘকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হচ্ছে, আর বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি, ডুবছে অনেকেরই ঘর বাড়ি। তো শ্রোতা বন্ধুদের কাছে আজ আমরা জানতে চাইব, যদি কোথাও কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয় তো আমাদের করণীয় কী থাকবে। তো দেখি আজকে আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি, ভালো আছি। আমাদের এখানে ভীষণ
0: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
1: শোনা যাচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, তো ঠিক আছে বলুন এবার। হ্যাঁ, খুব বৃষ্টি হচ্ছে?
1: হ্যাঁ, এখন বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
0: আজই হচ্ছে নাকি কদিন থেকেই হচ্ছে?
1: না, এই এক সপ্তাহ ধরেই হচ্ছে।
0: হ্যাঁ, তো সেই জন্যই বলছিলাম যে কোথাও কি কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে?
1: না, এখনো কোথাও বন্যা পরিস্থিতি আরম্ভ হয়নি। তো এই ওয়েদার যা ওয়েদার, মোটামুটি যা যদি বৃষ্টি হতে থাকে কিন্তু বন্যা নিশ্চিত
0: সেই,
1: হতে পারে আর কি।
0: হ্যাঁ, তো অনেক জায়গাতে কিন্তু হয়ে হচ্ছে। তো ধরুন কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো বা কারো ঘর বাড়িতে জল ঢুকলো, তখন আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার?
1: যদি ভীষণ বৃষ্টি হয়, বৃষ্টিতে বাড়ি থেকে একটু নিরাপদে রাখতে হবে আমাদের। যেখানে একটু উঁচু জায়গা রয়েছে সেখানে চলে যেতে হবে।
0: তো ঠিক আছে, আজকের পছন্দটা বলুন।
1: হ্যাঁ, আর গানের অনুরোধ বলছি,
0: সেটাই,
1: একটা বাংলা ছায়াছবির কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ছবির নাম হচ্ছে আদরিণী, আর গানটা হচ্ছে আমি যে এক পাখি, অলকায়ক নেই।
0: আমি,
1: গানটা কি হবে?
0: হ্যাঁ দেখছি, আমি যে এক পাখি। আমি যে এক পাখি, আচ্ছা হ্যাঁ আমি খুঁজে দেখছি। হ্যাঁ হয়েছে,
1: গানটা হবে তো দিদি ভাই?
0: হ্যাঁ হচ্ছে, আদরণী ছবি থেকে আমি যে এক পাখি। হ্যাঁ ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন আর কথা হবে আবারও।
1: আর এই গানটা কাজকে ডেডিকেট করতে পারি?
0: হ্যাঁ ডেডিকেট করুন, দু একজন তো
1: এই
0: সবাই
1: গানটা
0: পড়ি।
1: দেখে শুনবো। বাদল খটিয়াল, দেবজিৎ দাস, শ্রীমতী চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, অনুপ ভট্টাচার্য, বুল্টি দিদি ভাই এবং সঙ্গীতা দিদি ভাই এবং কণিকা দিদি ভাই আছেন, বিশ্বজিৎ পাল রয়েছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো।
0: সবার জন্যই আপনার পছন্দের গান রইল, ভালো থাকবেন।

0: হ্যালো হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই।
0: কি গান?
1: চোখের জলে বাঁচিয়ে দিলাম মনের ঠিকানা।
0: চোখের জলে ভাসিয়ে দিলাম মনে। এটা দেখছি আমি, দেখছি
1: তো ম্যাডাম,
0: দেখছি আমি।
1: হ্যালো,
0: হ্যাঁ, আমি খুঁজে দেখছি,
1: হবে তো?
0: আমি খুঁজে দেখছি।
1: আমার সঙ্গে আছে সবিজার,
0: হ্যাঁ
1: যাব জি নামছি, আর আচুতে নাথ সঙ্গে যাব জি বুধন ছোট,
0: হুম
1: আর সাঁচাবুটা
0: আচ্ছা
1: সবাই মিলে গান।
0: ঠিক আছে, চোখের জলে ভাসিয়ে দিলাম। ঠিক আছে, পেয়েছি, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।
1: অবশ্যই ভালো আছেন আপনারা?
0: হ্যাঁ ভালো আছি।

0: তাই না?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আর বৃষ্টিটা কি বলবো, এক নাগাড়ে হয়ে যাচ্ছে, যার ফলে অনেকটা আমাদের দৈনন্দিন জীবন, ব্যবহারিক জীবন একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে হয়তোবা গরমের যে প্রকোপটা অনেকটা
1: কমেছে।
0: ক্ষীণ হয়ে এসছে, কিন্তু তার মধ্যে ব্যাপার হলো যে কাপড় চোপড় যে ধোয়ার পর শুকানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু
1: সেটা তো একটু
0: একেবারে
1: থেকেই
0: মার
1: যাবে। তো
0: খাচ্ছে,
1: তার
0: বিশেষ করে
1: থেকেও বড় কথা হলো বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তার থেকেও কাপড় চোপড় শুকানো সেটা তো একটা ব্যাপার, কিন্তু তার থেকেও বড় কথা হলো বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
0: একদম একদম এই ঠিক কথা।
1: তো
0: আসলে
1: বলুন না, সেই কোথাও
0: তুমি কিন্তু
1: যদি বন্যা
0: মানে
1: পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে আমাদের পদক্ষেপটা কী হতে পারে প্রথমে?
0: আমাদের মানে কি বললেন?
1: যদি কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ধরুন না
0: হুম
1: কারো বাড়িতে জল উঠেছে
0: হুম হুম
1: বা উঠার সম্ভাবনা আছে, তো আমরা প্রথমে কি ধরনের সতর্কতা নেব?
0: তো সে জায়গায় দাঁড়িয়ে সতর্কতা ব্যাপারটা হলো যে জল যদি উঠেও যায় তাহলে কি উঠার মানে ঠিক প্রাক মুহূর্তে আমরা যদি কোনো শিবিরে বা কোনো জায়গা, আত্মীয়ের বাড়ি বা কোনো জানাশোনা বাড়িতে যদি উঠেও যাই, তাহলে অনেকটা কি বলবো রেহাই আমরা পাই, কারণ সেই জলটা স্ট্যাগনেন্ট জল, তো তো অবশ্যই সেখানে অনেকটা পারমানেন্ট থাকে না, কিছু সময় পরে সেটা চলে যায়, কিন্তু সেই সামান্য সময়ের মধ্যে একটা মানে কি বলবো আমাদের বিড়ম্বনার মধ্যে আমরা পড়ে যাই। বিশেষ করে আমাদের রামকৃষ্ণনগরে কি বলবো আমাদের বালিছড়া একটা জায়গা আছে, সেখানে খুব সুন্দর ফিটফাট জায়গা, বাড়ি গাড়ি মানে বাড়ি টাড়ি খুব সুন্দর, কিন্তু যখন জল আসে তখন একেবারে বাড়ির ভিতর পর্যন্ত, রান্না মায়ের রান্নাঘর পর্যন্ত একেবারে জলে ভরে যায়, কিন্তু একটা সময় পরে মানে যখন কিছু সময় পরে জল আবার মানে
1: নেমে
0: চলেও
1: যায়।
0: যায়। তো
1: তো
0: সেই
1: সেখানে
0: যে
1: ঠিক আছে, মানুষ
0: ব্যাপারটা
1: তো আমরা চলে গেলাম, কিন্তু কারো বাড়িতে যদি কোনো গবাদি পশু বা পোষ্য কোনো পশু পাখি থাকে এদের।
0: পোষ্য
1: হ্যাঁ
0: যারা পোষ্য, হ্যাঁ পোষ্য পশুদের জন্য সত্যি চিন্তার কথা, কিন্তু চিন্তার কথা যখন আমি আপনি যখন সেটা লালন পালন করবেন তার মানে তার নিরিখেই তো তার আপনাকে চলতে হবে, আমি শুধু আমাকে বাঁচালাম, আমার পরিবারকে বাঁচালাম, আমার পোষ্য প্রাণীদের তো বাঁচাতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে আমাদের একটা আলাদা একটা কি বলবো একটা ঘর রাখতে হবে, যাতে একটু উঁচু জায়গা, যে জায়গায় মানে জল আসতে পারে না বা ঠিক জল যদি এসেও যায় সেখানে স্থানান্তরিত আমরা করতে পারবো পোষ্য পশুদের বা যারা
1: এক কথায়
0: যারা
1: মানুষের
0: অবলা
1: সঙ্গে
0: জীবনযাপন
1: সঙ্গে আমাদের যারা পুষ্য আছে তাদেরকেও নিরাপদ জায়গায় নিয়ে পৌঁছতে হবে, সেটাই
0: নিরাপদ
1: তো।
0: জায়গায় নিয়ে
1: তো
0: যেতে
1: ঠিক
0: পারবে।
1: আছে,
0: হ্যাঁ,
1: শুনলাম, অনেক ভালো, ধন্যবাদ।
0: আর
1: তো
0: একটা
1: কি গান শোনাবো
0: কথা
1: বলুন।
0: বলি যে আজকে গান শুনবো ঠিকই, কিন্তু একটা কথা বলি, আমাদের বিশ্বজিৎ ভাই বা প্রেমজিৎ বাবু বলেছেন বা অনেকে আমাকে বলেছেন, হ্যাঁ আমাদেরও মানে একবারে তিতি বিরক্ত হয়ে গেছি যে একটা গান কিভাবে জন্ম হলো, কি স্বাদ, কি রান্না হলো, সুন্দর হলো নাকি মশলা দেয়া হলো, এইরকম বলতে বলতে কি সময়টা চলে যায়, এটা মানে এটা কোন উদ্দেশ্যে তিনি যে করেন আমরা বুঝতে পারি না,
1: ঠিক আছে,
0: অনেকটা
1: আপনার
0: সময় কি
1: পছন্দটা
0: হয়ে
1: বলুন,
0: যায়।
1: আমি আপনার পছন্দটা বলুন, আমি আগে
0: হ্যাঁ আজকে
1: গানের পছন্দটা আমি জেনে
0: আমাদের
1: নেই।
0: আমার পছন্দটা হলো এরকম, গানটা হলো গানটা হলো কিশোর কুমারের একটা গান আছে, গানটা হলো গানটা আমি প্রেমের পথের পথিক, আমি আমি প্রেমের পথের পথিক, এরকম গানটা। আর গানটা যাদের নিয়ে শুনবো, বিশেষ করে আমার বিশ্বজিৎ ভাই শুনবে, বিশ্বজিৎ পাল, সুমন মুহুরী, তারপর পশ্চিমবাংলা থেকে শুনবেন আমাদের খুব ভালো শ্রোতা, নামটা লালন ঘড়াই, আর আমাদের খুব

0: ভালো তো শ্রোতা একজন আছেন, মানে নাম সবসময় বলি, আমাদের প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়। উনি একটু জ্বরে ভুগেছেন, আমিও ভুগেছি, অনেকটা সেরে উঠেছি আমি, আর উনিও ওষুধ টষুধ খাচ্ছেন, জানি না ফোনে আসবেন কি না আসবেন, যদিও তিনি রেডিওর প্রতি অনেক প্রীতি তাঁর, আর মিঠুন চক্রবর্তী, তারপর সজল মালাকার, দেবজিৎ দাস, তারপর আমাদের অম্বালিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, নাসির ভাই, আর সজল দা, তারপর কার্তিক মালাকা,
1: ঠিক আছে, সবার জন্যই রইলো আপনার পছন্দের গান। ভালো থাকবেন, ভালো থাকবেন আপনি।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার
0: নমস্কার।
1: নমস্কার সুরের বেলা,
0: হ্যাঁ
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আপনি কেমন আছেন প্রথমে বলুন।
0: হুম, ভালো আছি।
1: আর অনুষ্ঠান শুনছি আজকে, কিন্তু এফএম মাধ্যমে শুনছি ঘরে বসে,
0: আচ্ছা,
1: কারণ কেন জানেন এফএম মাধ্যমে।
0: হুম,
1: আপনাকে
0: বাইরে বৃষ্টি হচ্ছে?
1: ঘরে বসে শুনছি এফএম মাধ্যমে, নিউজন এআইআর এর মাধ্যমে মোবাইল সেট থেকে, কেন জানেন
0: হুম,
1: হচ্ছে বৃষ্টি,
0: সেটাই বলছিলাম, বাইরে কি বৃষ্টি হচ্ছে?
1: বাকি বৃষ্টি হচ্ছে, তার জন্য রেডিও চালাতে পারছি না। ছাতা
0: আচ্ছা,
1: দিয়ে রেডিও মানে কখন খাওয়া থাকে,
0: হুম,
1: ছাতা নিয়ে যায় উড়িয়ে,
0: আচ্ছা,
1: রেডিও তো বিগড়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আচ্ছা, আমি বলি কি,
0: হুম,
1: দেখুন প্রথমে গানের কথা বলে ফেললাম।

0: অবশ্যই।
1: আজকে আমি শুনতে চাই গান গঙ্গা আমার মা পদ্মা আমার মা। অনুপ সম্ভবত গানটি গিয়েছিলেন আমাদের ভূপেন হাজারিকা, ঠিক না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: বিখ্যাত গান। এই গানটি আমাকে শুনিয়ে দেবেন, আর অবশ্যই সবাইকে নিয়ে তো শুনবো, কি কি আছে সেটা তো বলছি। প্রথমে আমি বলে ফেলি যে আজকে আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে চারিদিকে শুধু এখন জলার জল, হয়তো বা নদী জলস্থিতি দেখা দিচ্ছে এবং অনেক জায়গাতে এখন বন্যা পরিস্থিতি চলছে। আসলে দেখুন, এই সময়ে বন্যা তো আসবে, যেহেতু এখন বর্ষাকাল চলছে, বন্যা হতে হয়, বন্যা না হলে কিন্তু হয় না। আসলে দেখুন, বন্যার সময় বিশেষ করে আমাদের যারা হয়তো নিচু এলাকার যারা রয়েছে, আমাদের মানে উঁচুতে বিশেষ করে যখন দেখবো নদীর জলস্থিতি বাড়ছে, তখন কিন্তু আমরা আমাদের যে গড়ের বিশেষ করে যে নদী গুলো রয়েছে, আমাদের মূল্যবান গোছ জায়গা জমি,
0: বিভিন্ন ধরনের দরকারি কাগজ,
1: এইগুলো কিন্তু আমরা একটি মানে কারো অত উঁচু যাদের বাড়িতে নিয়ে রাখতে হবে ঠিকঠাক ভাবে। তারপরে আমাদের বিদ্যুৎ যেগুলো হয়তো বা জল লেগে গেলে নষ্ট হয়ে যাবে, সেইগুলো আমাদের ঠিকঠাক ভাবে আগে চিন্তাধারা করতে হবে। এরপর টর্চ লাইট রাখতে হবে আমাদের, টর্চ লাইট, তার মধ্যে যে জ্বর সর্দি কাশি বা বিশেষ করে পেটের গন্ডগোল কিছু ঔষধপত্র কিন্তু আমাদের রাখতে হবে। পরে প্যানাইসিলিন রাখতে হবে, তারপর ছেলের গুঁড়ো গুলো রাখতে হবে, কারণ তার থেকে আমরা অনেক কিছু বাঁচতে পারি। যেমন বিশেষ করে এই সময় কিন্তু সর্ব কিন্তু
0: বিভিন্ন ধরনের পোকা মাকড় সাপ এগুলো থাকবে।
1: আর বিশেষ করে মানে যাদেরকে নিয়ে শুনবো, যেমন অনুপদা জহর দাসুদা, তারপর লালন বাবু রয়েছেন, আর সবাই মোটামুটি সবাইকে, সঙ্গীতা বাবু, দিশা বাবু বা বিশ্বজিৎ পাল, আর এই মুহূর্তে যারা শুনছেন আকাশবাণী অম্বালিকা ভট্টাচার্য কৈলাসহর, সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিলাম।
1: আসলে দেখুন, আপনাদের এখানে বন্যা হচ্ছে শুনেছি আমি, মানে নিউজে শুনেছিলাম বা মোবাইলের মধ্যে দিয়েছিল কুমারগাঁও বা কৈলাসহর, আপনাদের
0: নিচু জায়গাতে, নিচু জায়গাতে কিছু কিছু রাস্তার উপরে কিছু কিছু জায়গায় জল হ্যাঁ উঠে জমেছে, আবার কিছু কারো কারো বাড়ি ঘরে ঢুকেছে।
1: তো দেখুন, বন্যা যার ঘরে জল ঢুকে সে কিন্তু বুঝে নেয়, আসলে সেটা বড় দুঃখজনক একটা ব্যাপার। যাতে ইস্তে যাতে সেই বৃষ্টিটা থেকে যাতে তুলে দেন, কারণ সেটাই আমরা চাই, কারণ তাতে গরম সহ্য করা যাবে, কিন্তু একজন মানুষের ঘরে জল ঢুকবে, মানুষ কষ্ট করবে, সেটা কিন্তু সহ্য করা যায় না। তার মধ্যে অনেক ফসলের কিন্তু ক্ষতি হয়ে গেছে, ঠিক না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: আচ্ছা ঠিক আছে,
0: তো ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান, শুনতে থাকুন।
1: যাদের ঘরে জল ঢুকেছে,

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস সরকার।
0: হ্যাঁ বলুন।
1: তো দিদি, আজকে আগে গানের কথাটা বলে।
0: হ্যাঁ অবশ্যই বলুন, গানের কথাই শুনব।
1: মহান শিল্পীদের নিয়ে একখানা আধুনিক গানের অ্যালবাম তৈরি হয়েছিল, অ্যালবামের নাম হচ্ছে চয়নিকা।
0: আচ্ছা,
1: সেই অ্যালবাম থেকে এই গানটি আমাকে শুনিয়ে দিন। গানটা হচ্ছে পথ হারাবো বলে এবার, মহান শিল্পী হেমন্ত মুখার্জি গেয়েছেন গানটি।
0: পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, এই গানখানি তো?
1: পথ হারাবো বলে এবার পেয়েছেন।
0: হুম হুম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তাই তো? হ্যালো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি দিদি, আপনার আওয়াজটা একটু কম আসছে দিদি।
0: আচ্ছা বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ শোনা যাচ্ছে এবারে?
1: হ্যাঁ হ্যাঁ, হেমন্ত দাদার কণ্ঠে শুনি, ভালো লাগে।
0: ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি।
1: আর
0: হ্যাঁ,
1: দু তিন দিনের বৃষ্টিতে তো অবস্থার খুব অবনতি হয়ে গিয়েছিল,
0: হ্যাঁ
1: যাই হোক ধীরে ধীরে এখন স্বাভাবিকের দিকে চলে আসছে। তো
0: হ্যাঁ সেটা তো আসছেই,
1: আসলে
0: কিন্তু
1: জল
0: হ্যাঁ
1: যখন বাড়তে শুরু করে, আর বিশেষ করে যাদের বাড়িতে আগে জল টল উঠেছে, উনাদেরকে তো আরো অনেক সাবধান হতে হবে। আর দেখুন, গবাদি পশু তো কিছু বুঝে না ওরা, আগেই কিন্তু ওদেরকে একটা সুরক্ষা
0: নিরাপদ
1: জায়গায়
0: হুম
1: স্থানান্তরিত করতে হবে।
0: হুম
1: কিছু সময় অপেক্ষা করা যায়, দেখা যাবে যে না, জলটা তো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তখন ঘরের গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের প্রেমজিৎ ভাই যে বলেছেন গুরুত্বপূর্ণ যে আপনার
0: নথিপত্র,
1: ডকুমেন্ট,
0: হুম
1: সেটাকে কিন্তু সবার আগে সরাতে হবে।
0: হ্যাঁ
1: তারপর গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র, বা বয়স্ক যদি লোক থাকে বা বাচ্চা কাচ্চা, সবাইকে আগেই স্থানান্তরিত করতে হবে। তারপর না হয় আমরা যারা
0: যারা বড়রা আছেন নিজেকে সামলে নিতে পারবেন,
1: কর্তা কর্তি, পরে ওরা মানে অন্য জায়গায় চলে যাবে আর
0: কিছু গুছগাছের পর।
1: হ্যাঁ হ্যাঁ,
0: প্রয়োজনীয় ঔষধপত্র, নথিপত্র, প্লাস কিছু শুকনো খাবার,
1: একদম
0: কিছু শুকনো খাবার, দেশলাই, টর্চ, এগুলো অবশ্যই সঙ্গে রাখা দরকার, তো ঠিক আছে? হ্যাঁ
1: আর আরেকটা কথা বলি দিদি, দেখুন এই যে রান্না বান্না কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
0: হ্যাঁ সেই জন্যই শুকনো খাবারের কথা।
1: আমার মা ভালো রান্না করতে পারতেন, তো আমার মা যদি আমার বোনকে যদি না শেখাতেন, তাহলে কিন্তু আমার বোনও কিন্তু ভালো রান্না বান্না করতে পারতেন না। তো রান্না বান্না ভালো করা, রান্না বান্নায় মানে আপনার কি মশলার প্রয়োজন কি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই কিন্তু হালকা ভাবে নেওয়ার বিষয় নয়, যেটা খেয়ে আমরা বেঁচে থাকি, ঠিক না?
0: অবশ্যই।
1: তো ঠিক তেমনি যেমন একটি গানের কথাই বলি, আমি যে গানটা বলেছি এই গানটার কিন্তু

0: বসুর গীত সলিল চৌধুরী দিয়েছেন।
1: হ্যাঁ
0: যদি যারা নতুন গান
1: শ্রোতা, হ্যাঁ
0: শুনছে
1: সেই
0: বা রেডিওতে অংশগ্রহণ করছে, উনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন টুনেন, তাহলে হয়তো বা একটু একটু উনারাও
1: জানতে
0: জানতে
1: পারেন।
0: পারবেন। আমি
1: হ্যাঁ
0: কিন্তু এই আকাশ থেকে কিন্তু আসেনি আমার মাথায়, আমি কিন্তু চেষ্টা করেছি অনেক ছোটবেলার থেকে,
1: ঠিক আছে,
0: চেষ্টা করেছি বলেই কিন্তু একটু একটু বলতে পারছি।
1: সেই
0: তো দেখুন, যারা গান শোনার আগে শুনলাম কে গাইলো, কে সুর দিল, এই যে গীতিকার সুরকার যাদের কাছে কোনো গুরুত্বই নেই, আসলে ওনারা গানকে এত গভীর ভাবে বা এত গম্ভীর ভাবে নেয় না, এটাই শেষ কথা।
1: হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কে গান লিখলো, কে সুর করলো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
0: হ্যাঁ, সবাইকে নিয়ে সুন্দর দিদি গানটা আপনি
1: অবশ্যই অবশ্যই, ভালো থাকবেন।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো, হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: আমি সুমন মুহুরি আগরতলা থেকে বলছি ম্যাডাম।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ ভালো আছি। কি গান শোনাবো আজ
1: ম্যাডাম? আজকে শুনবো চিরদিনে তুমি যে আমার টাইটেল সংটা।
0: চিরদিনে তুমি যে আমার।
1: আর
0: বৃষ্টি হচ্ছে?
1: হ্যাঁ, বৃষ্টি তো সারাদিন লেগে আছে। আপনাদের ওখানে হচ্ছে কোলা শহরে?
0: হ্যাঁ হ্যাঁ।

0: আজকে এখন ঠিক বলতে পাচ্ছি না, তবে বৃষ্টি হচ্ছে, সকালে গুড়ি গুড়ি ছিল, এখন তারপর আর হয়নি।
1: আচ্ছা,
0: তো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, বলুন না কি করা যায়।
1: বুঝতে পারছি না কোন ব্যাপারে।
0: সেই বন্যা পরিস্থিতি নিয়ে, যদি কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বা কারো ঘর বাড়িতে জল ওঠে, তো কি করা যায়, আমাদের করণীয় কি থাকবে, বা কি করে আমরা একটা নিরাপদ জায়গায় যাব, কি করব সেটাই।
1: দেখুন, আমাদের ঘর বাড়িতে এটা সিচুয়েশনটা আগে প্রথম আমার মতে যে আগে পশু গৃহপালিত পশুগুলি আছে তাদেরকে একটা মানে হয় ভালো, কারণ ওরা তো নিজের ইচ্ছে তো আর অনেক ডিসিশন নিতে পারে না। আমাদের উচিত তাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সেফ থাকবে, আর সবাই সবাইকে সাহায্য করা দরকার এই ব্যাপারে পরিস্থিতি বুঝে, এটাই বলবো আমি।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: আর হ্যাঁ, আর কিছু বন্ধুদের সাথে শুনতে চাই, যাদের নাম বলছি বিশ্বজিৎ ভাই, শ্যামজিৎ চক্রবর্তী, আর এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো, আর আপনিও শুনবেন, ধন্যবাদ।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দিলাম পছন্দের গান, ভালো থাকবে।

0: হ্যালো, সুরের ভেলা। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: আমি চাপাবার থেকে বলছি, কেদারে লাল ভার।
0: ভালো আছেন?
1: ভালো আছি, আপনার তো ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। কি গান শোনাবো আজ?
1: আমি গান শুনবো আজকে, কি বলে, কোন বা গ্রামের কন্যালতে কোথায় ঘর বাড়ি মেয়রি, এরকম একটা গান আছে।
0: যদি এই গানটা না পাওয়া যায় দ্বিতীয় পছন্দটা বলুন।
1: ও বন্ধু, তুমি শুনতে কে পাও, এই গান আমার, এই গানটা হবে।
0: ও বন্ধু, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, আপনার পছন্দের গান পাওয়া গেল। হ্যাঁ, পাওয়া গেছে পছন্দের গান।
1: ঠিক আছে, ধন্যবাদ। তবে
0: ঠিক আছে।
2: গরেসনে পা নিসনি সনে পাগারে গরেসনি পনি সরে পাগারে সনি সরে গ সরে সরে রে গ রে গ।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যাঁ সুরের ভেলা, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: ভালো আছেন?
1: হ্যাঁ দিদি ভাই ভালো আছি। বন্যা
0: বন্যা কোথায়?
1: আজকে কমে গেছে,
0: বাড়িতে ঢুকেছিল জল?
1: না দিদি ভাই, অল্প লাগি ঢুকে নেই।
0: আচ্ছা, তো যদি জল ঢুকতো তো কি করতেন?
1: জল ঢুকলে তো দিদি ভাই নিরাপত্তা স্থানে চলে যেত হলো না।
0: আচ্ছা,
1: আমি তো একদম ছোটবেলার থেকেই বন্যাটা পেয়ে আসছি।
0: আচ্ছা, তো কি করতে হয় কি না সেটা তো জানাই আছে।
1: বিশেষ করে ছোটরা বয়স্করা নিরাপত্তা স্থানে জল উঠার আগে
0: পৌঁছে দিতে হয়,
1: সরাতে হবে। তো দিদি ভাই আমি একটি গান শুনবো, আধুনিক গান, সে এ নদী এমন নদী,
0: আচ্ছা
1: মান্নাদের কণ্ঠে।
0: আর ছোটবেলা থেকে জল পেয়েছেন, বাড়িতে ঘরে জল ওঠে, হ্যাঁ তো এর অভিজ্ঞতাটা বলুন না একটু
1: দিদি ভাই। আমি তো একদম ছোট, আমদার উপরে টিলার উপরে

0: আসলো, তারপরে বাবাই তো নিচেই পড়ছই, নিচে আওয়ার পরে তো আমি তখন থেকে একদম ছোট, তখন বুঝি না, তখন থেকে জল জল উঠে উঠে উঠে, তারপরে আমরা তারপর এই বাড়িতে আবার চলে যাই,
1: মানে উঁচু বাড়িতে চলে যেতেন।
0: আমরা উঁচু বাড়িতেই আসলো, বাবার আমি এই করছিলাম এখান থেকে টিল্লার থেকে, কিচ্ছু শাক সবজি হয় না, তারপর নিজের নিজেরও জায়গা নিচে এখানে বানাই লিখলো, আর ওখান পর্যন্ত জল উঠে।
1: আচ্ছা, তো সেই জন্যই বলছিলাম আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। জল উঠার পর আপনারা কি করতেন?
0: তাই ভয় পাই না, জল উঠে উঠে পা, কিন্তু আমরা পাড়াত কেউ নাই, সব ভাই চলে গেছে।
1: আচ্ছা,
0: আমরা ঘরের মধ্যেই রইয়া গেছি, তারপর কালকে বিকাল দিকে কমছে অল্প অল্প করে।
1: আচ্ছা, ঘরে জল ঢুকেনি তখনও? না,
0: হ্যাঁ ঢুকেনি।
1: আচ্ছা,
0: 4-5 ইঞ্চি লেগিয়া ডুবছে না।
1: আচ্ছা, ভালো কথা, অনেক ভালো হলো। বৃষ্টি যদি আর একটু হয়ে যেত তাহলে তো ঢুকিয়ে যেত। তো ঠিক আছে, মানে সেই জল যখন বাড়ত ঘরে ঢুকতো তখন আপনারা উঁচু বাড়িতে চলে যেতেন, আর তো সঙ্গে তো নিশ্চয়ই খাবার দাবার থাকতো?
0: থাকতো থাকতো দিদি ভাই, থাকতো উঁচু বাড়িটা, ওইটা আমরাও নিজের বাড়ি, আমরা যেহেতু পিজি।
1: আচ্ছা ঠিক আছে, তো পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।
0: হ্যাঁ দিদি ভাই, আপনিও ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

কথায় গানে সুরের ভেলার একেবারেই শেষ প্রান্ত চলে এসেছি। তো শ্রোতা বন্ধু, অনুষ্ঠান থেকে আমাদের সবার প্রতি অনুরোধ, বন্যা পরিস্থিতি তৈরি হলে তার আগে নিজে এবং গবাদি পশুকে অবশ্যই সতর্ক জায়গায় পৌঁছানো দরকার। বিশেষ নথিপত্র এবং বিশেষ খাবার দাবার, ঔষধপত্র, এগুলো অবশ্যই আগে থেকে আমরা সংরক্ষণ করে রাখব। তো সেই অনুযায়ী আমরা চলব, আর যদি কারো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমরা তাকে ডেকে নেব। তো আমাদের অনুষ্ঠান আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনতে পাবেন দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি 12:30, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনতে পাবেন আধুনিক গান, 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 বাংলা ছবির গানের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। তারপরেই আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থের আসর, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন নাটক, 8:30 গোলমোহর, 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 মিক্স মেলোডিজ, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনতে পাবেন কাওয়ালি, 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 8:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

দ্বিজেন্দ্র গীতির শিল্পী ছিলেন মিতা হক। এবারের শিল্পী শ্রাবণী সেন।

গানখানি শিল্পী ছিলেন শর্বাণী সেন। এরই সঙ্গে শেষ হলো দ্বিজেন্দ্রগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ফিরোজা বেগম।

0: फ्रांस लगातार तीसरी बार विश्व कप के सेमीफाइनल में पहुंचा है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালায় আজকের ছবি একদন পেয়ার কি, শিল্পী অনুরাধা পাডওয়াল এবং পঙ্কজ দাস।

গানখানির শিল্পী ছিলেন বিপিন সচদেব। শুনলেন এক দুন পেয়ার কে ছবির গান, আকাশ পানি কৈলাসাহর। স্টুডিওর ঘড়িতে 1:29 হয়ে 37 সেকেন্ড। এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন এবং রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতী নেনি হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের

সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের ৬ তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের ৫০.২% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০০৬ সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের ২৮ তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের দুটি যুদ্ধবিমান, পাঁচটি রণতরী সহ মোট ৮টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল ৭৫ বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। ৮০ দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লেন্স অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন ১৩০ কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেনসেক্স ৮০৩ পয়েন্ট বেড়ে ৭৭৫৪৫ পয়েন্ট এবং নিফটি ২৪৩ পয়েন্ট বেড়ে ২৪,০০৫ পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলি বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টিসহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি সম্ভাবনার কথা জানিয়েছে IMD। অন্যদিকে আবহাওয়া দপ্তর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১২:৩০টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ২:৩০টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। ১৯৯৮ সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে ১৬তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে

0: অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান, শিল্পী কিশোর কুমার।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এরই সঙ্গে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the Midday News. The headlines. Prime Minister Narendra Modi to arrive shortly in Auckland on two-day visit to hold talks with his New Zealand counterpart. Centre amends drugs rules to regulate high alcohol containing drug formulations. India's

গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। এক যে ছিলেন রাজা, কাঁটার মুকুট মাথায় পরে নিজে নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো।

বেথলেহেমেই রাজার জন্ম হয়েছিল। বেথলেহেমের ঘরে ঘরে ফুটল গোলাপ তাজা, কাঁটার মুকুট মাথায় পরে সে নিজে নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো।

দিশুন, নাম দি তাহার দিশুন, তারি নামে বড়দিনের দিনটা এমন মজা, দিনটা বড়দিন বুঝলে না, তারি নামে বড়দিনের দিনটা এমন মজা, কাঁটার মুকুট মাথায় পরি।

শুনছেন বাংলা ছবির গান। চেনা ও চেনা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন গান। এবারের ছবি জীবন মরণ প্রান্তে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দ।

শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: मांगता है दिल मांगता है।
1: এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 নাটক, 8:30 বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 টপ্পা, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: গরিবগ্রস্তির আসরে আমরা আজকে আইছি দাদা, এটা কোন গ্রাম?
1: এটা হিদলি গ্রাম।
0: হিদলি গ্রাম। আচ্ছা, এটা কিটা মনিমুলি পঞ্চায়েতের আন্ডারে নেই?
1: মনোবলি পঞ্চায়েতের আন্ডারে
0: তো দাদা, কিটা এই গ্রামে কিটা আপনার জন্মকর্ম? এখানে নেই?
1: এখানে আমার জন্মকর্ম।
0: মোটামুটি কত বছর ধরে আছেন কেন?
1: আমার বয়স এখন 60 ইয়ার আছে।
0: মানে আপনার জন্ম এখানে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তো এমনি কিটা আপনার কিটা ক্ষেত কৃষির লগে জড়িত নেই?
1: আমার বাবা আসল খেতির জড়িত, চাকরি চুকরি নেই আমরা লাইফ যে পরিবারও ওখানেও নাই, আমরা ও খেতির লগে জড়িত আছি।
0: মানে কৃষির উপরেই আপনার
1: আমার কৃষি
0: উপরেই আপনাদের জীবন জীবিকা
1: চলে, গরু বাছর হাঁস মুরগি আমরা চলি।
0: আচ্ছা, তো মোটামুটি তো দেখলাম আপনার বাড়িগুলো, দেখলাম বেশ বড় সড়ো বাড়ি। আচ্ছা, তো এখানে তো দুঃখেই দেখলাম অনেকগুলা সুপারি গাছ, এটা কিন্তু বাগান করছেন নি?
1: এটা আমরা নিজেরা চারা লাগাইছি, বর্ষ ভারতীয় টুকটাক চারা দিত, 8টা 20টা দিত আমরা লাগাইতাম, লাগাই রাখছি।
0: তখন তো মোটামুটি 100 উপরে বোনা নি?
1: 100 উপরে।
0: 100 উপরে। তো এটা থেকে কিন্তু আপনি সুপারি কিন্তু ইয়ে করতে পারেন?
1: কিন্তু সুপারি আগে যেমন মনে করেন আমরা ফাঁকাইতাম শুকাইতাম, এখন বর্তমান যুগ না, এখন একটা সিস্টেম বাড়িছে, ওই খাসা মাল তারা গাছতে ফাড়ি আনে গিয়া বস্তা হিসাবে,
0: মানে তারা তারা ফাড়বো, তারা
1: তারা করবো।
0: অথচ আগে বোধহয় আপনারা নিজেরা করতে সব?
1: আগে তো নিজেরা ফাঁকতো, ফাড়াইতাম শুকাইয়া রাখতাম, বাজারও বেচতাম, খাইতাম, এরকম আসলো। অন তো আর একটা সুবিধা হয়েছে, অন তারাই আইয়া খুঁজা খাজা নেয়, দাদা সুপারি বেসানি, দাদা সুপারি বেসানি,
0: তারা খাসা ফাঁক নাই সব লিয়ে যায়
1: না, তারা শুধু খাসা নেয়,
0: খাসা নেয়,
1: খাসা নেয়। তারা অন্য সময় দাদা খাসা গুনে আমি নিমুখে ফাঁকনা গুনে আপনার ফাড়িয়া দিলাম, একটা সুবিধা আছে।
0: আচ্ছা, মানে এটা তারা রিক্সে তারাই পারে?
1: হ্যাঁ, তারাই পারে, দোকানে টাকানি সব। হল আমি কেবল বস্তা পেকিং দেখুন কতটা বস্তা হয়েছে, আমার অত টাকা দিয়ে দেয়।
0: তারা বস্তা হিসেবে টাকা দেয় নি না আপনার? ধরুন কুইন্টাল হিসেবে তারা নেয়
1: না? বস্তা হিসাব তারা নেয়, পাল্লার ওজন নাই, কিছু ওজন নাই, বস্তা হিসাব। বস্তা আমরা দেখাইবো 50 কেজি বস্তা, এটার ভিতরে একটা ফারাক আছে, একটা আছে খুল লাগাইয়া আর একটা আছে বস্তা এমনি সিলি দিব। তো তারা সিলি দিলে কইব একটু রেট বেশি, কম 40 লাগাই দিলে একটু রেট বেশি।
0: আচ্ছা, মোটামুটি আপনাকে কতবার পরে ব্যস্ত পারছেন?
1: আমরা মানে সিজন সবসময় সব সমান হয় না, 4 বস্তা 5 বস্তা 6 বস্তা হয়, 3 বস্তা হয় ফলনের উপরে। আমরা ফলনটা অনেক সময় নষ্ট করলে কেউ কয় শিকুর, কেউ কয় কটা।

0: আচ্ছা আচ্ছা,
1: কটায় অনেক সময় ফুল উল জারি লেয়, ওইটা সমস্যা।
0: তো এটারে এটারে মারার কোনো সমস্যা নাই?
1: মারাই তো ছোট্ট জিনিস, দৌড়াইলে গিয়াও তারা মাঝের উপরে গিয়া লুকাই থাকে, আখে কত লক্ষ্য করবো সব দিকে গাছ,
0: গাছ তো হতো উঁচা উঁচা গাছ,
1: উঁচা উঁচা গাছ, তারা তো যে সময় খাইলে।
0: আচ্ছা, তো এমনি কি তা আউশ ধান লাগাইছিল?
1: আর তুলা লাগানি হয়েছে,
0: তো এটা পাইতে পাইতে হবে ভাইবা,
1: এটাই তো আমরা অগ্রান মাসও উড়ে দিব। এটা একটা ধান আছে আড়াই মাসি, 3 মাসি, 4 মাসিও আছে চাঁদ দিয়া। তা আমরা বিশেষ করিয়া বাস্কত যেটা লাগাই, এটা একটু দীর্ঘদিন গেলেও আমরা কোনো অসুবিধা হয় না, 4 মাস গেলেও কোনো অসুবিধা না, কারণে জমিটা ফিরাইতাম না, এটা বাস্কত লাগিয়ে থাকে। তো আমরা একটু 4 মাস লাগাই দিই।
0: আচ্ছা,
1: আর যেটা 2 ফসল লাগাই, এটা ওই 2.5 মাসি 3 মাসি ধান লাগাই, মানে একটু অ্যাডভান্স জায়গা ছাড়তো, এটা 1 ফসল লাগাই।
0: তো আপনি এইবার কিটা করছেন?
1: আমরা দুটাই লাগাইছি, যেটা টান জায়গা, যেমন আমি সবজি উজি লাগাই, বটিয়া খুঁয়ারি, এটা বটিয়া লাগাই দিছি, আর এমনি তো এটা 2.5 মাসি 3 মাসি লাগাইছি।
0: আচ্ছা, ধান কিটা ধান লাগাইছে?
1: এটা এটার ওখান তো নতুন নতুন নাম খাওয়া, এটা ব্লকের বীজ, ব্লকের সঙ্গে না পাইলেও যেমন পাড়াপতি হিসেবে ফলাই না গৃহস্থীবান, তারা কাছ থেকে মনে হয় অনেক সময় আইনিয়া বীজটা আইনিয়া লাগাই দিই।
0: আচ্ছা,
1: আর তখন বীজ তো বেশি লাগে না, অল্প বীজ আনলেও সারে, আর বেশি জায়গা তো লাগাই না, তুলা বীজ আনলেও ওই যায়।
0: মোটামুটি এটা আপনি কোন পদ্ধতিতে লাগাইন?
1: এটা আমরা অনেক সময় শ্রীপতিতেও লাগাই, অনেক সময় এলোপাতাড়িও লাগাই।
0: আচ্ছা, তো এলোপাতাড়ি লাগাইলেও বোধ হয় আগের মতো এলোপাতাড়ি নাই, অনেক একটা লাইন
1: একটা লাইন,
0: এখন হয়তো গুছা একটু বেশি নাই,
1: এখন গুছাত কম।
0: হ্যাঁ,
1: আমরা আগে তো দিতাম মানে 4টা 5টা 10টা হিসাব ছাড়া, আলি বয়স্ক লাগাইতাম, এখন মানে আমরা সরকারি রুলে দিচ্ছেন 12 দিনে 13 দিনে 14 দিনে 15 দিনের ভিতরে আলিটা মাঠে লাগে যেত। তো তাহলে আমরা কথা বুঝি যে কষি ধানটা লাগাইলি, যেমন আমরা অনেক জায়গা সমান নাই, বৃষ্টিপাত হলিটা প্লাটে মারিলাই, আমরা জল জমি যায় বা অন্য থেকে জ্বলাইয়া মারিলাই, তো অনেক সময় আমরা কই যে স্যার এটা তো অনেক সময় জল আইলো, আজকে লাগাইছি ধরেন বিকালে সকালে লাগাইছি, দুপুরবেলা বৃষ্টি এটা মারি দে, এরপরে আবার খোঁচা খাঁচি লাগে। তারা কইছেন ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, আমরা যে 12 দিনের জায়গাটা তোমরা 15 দিনের 16 দিনের ভিতরে মাটি লাগাই লিও, তাহলে এটা একটু শক্ত থাকে আর কি। আগে লাগাইতাম একটা, এখন আমরা লাগাই 2টা।
0: আচ্ছা,
1: একটা মরে গেল আর একটা বাঁচিয়ে যাবে,
0: দেখবো। আর এটা তো গুছাতে দেয় আবার?
1: হ্যাঁ, গুছাতে দেয়,
0: গুছাতে। তো মোটামুটি আপনি এই ধান পাইতে পাইতে গেলে শ্রাবণ মাস যাবে কিনি?
1: হ্যাঁ, ফাইলিম ফাইলিম শ্রাবণ ফাইলিম
0: আলি
1: মোটামুটি ফলাই
0: দিলাম,
1: অম্বকুচির পরে
0: অম্বকুচির
1: পরে ফলাইম, খালি আলুটা এক রত্র ফালাইলে কি তো হয় সবটা আলি এক বয়স হয়ে যায়, আমরা একলগে কলটি লামাইতে পারি না, কারণ অনেক সময় জলের সমস্যা, অনেক সময় জল বেশি হয়ে যায়, অনেক সময় থাকে না, তাহলে স্তরে স্তরে লাগাই, আর খেটটা আস্তে আস্তে লাগাইলাম। একলগে আলি ফালাইলে তো আমার একলগে 4খানি 5খানি লাগাইতে লাগে, জলের সমস্যা ইয়ে হয় বা জল বেশি হয়ে যায়, অনেক সময় সময় থাকে না, তাহলে আলিটা আমরা স্তরে স্তরে ফলাই। শোধন করা বীজ, আর তোমরা যে রাখো এটা শোধন করা না, ও একটু ফারাক। অনেক সময় দেখলাম ব্লকে তারা বীজ দে, শোধন করা বীজ দে, অনেক সময় দেখা যায় তারা বীজ আইনা বীজের ভিতরে সার পড়ে যায়। আমরা এটা নিয়ে প্রতিবাদ করছিলাম, ও দেখো ভাই আমরা এই বীজটা তো তোমরা গৃহস্থের মাছ থেকে নিয়ে আমরা আনিয়া দেই, এটা তো আমরা ফলাই না, আমরা মাঠে চেক করি এ করি, তারা নানানভাবে আমরা মারা যা রাত ইত্যাদি তাত মিশে গেছে, এটাও আমরা প্রতিবাদ করছিলাম। তা আমরা মনে করি যে আমরা যেটা দেখিয়া আমরা মনে করি আপনার ধান ফলাইছেন, আপনার ক্ষেত্রে ধানটা দেখছি মানে সাট ফাট নাই, ধানটা ফলন ভালো, আপনার কাছে আমি কম দাদা আমার দুইফুরা বীজ দিয়েছি, আপনার দানটা ভালো লাগছে, কইয়া রাখি তারা কাছে আনি।
0: আচ্ছা,
1: আর ব্লকে তো মানে এটা তো কোম্পানির সাপ্লাই, মানুষের জনসাধারণ এটা কোন সময় উলট পালট হয়ে যায়,
0: ওই যখন আপনারা ওই যখন ইয়ে দেন যখন দান যখন বিক্রি করেন ওই দান থেকেই তো তারা বীজ রাখে।

0: বিষ রাখলে তারা এটা একটা রেজিস্টার করা লাগে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: রেজিস্টার করলে তারা এটা মাঠে যায় দেখে
1: হুম হুম হুম
0: পরিক্রমা করে করিয়া ওই বিষটা তারা নেয় আমরা কাছ থেকে নিয়ে।
1: তো এমনি আপনি ওই যে কৃষি সম্মান নিধিটা পাইনি?
0: এটা তো আমরা রেডিওতে শুনি,
1: হ্যাঁ
0: আর রেডিওর থেকে আমরা সবচেয়ে ওই যে আমরা গ্রাম দেশও
1: হ্যাঁ
0: একে অন্য পরামর্শ করি
1: হ্যাঁ
0: যে আপনি কি মাসও লাগাইছিল ধানটা, কতদিনের আলি
1: কথাও কিন্তু আমরা, এইটাও কিন্তু আমরা আলাপ আলোচনা
0: আলা
1: করি কিন্তু।
0: খরি, তো দাদা আপনার ধানটা ভালো হয়েছে,
1: হ্যাঁ
0: আমার 1 পুরা বীজ দিন না 1-2 বছর সব ধান দিন,
1: হ্যাঁ
0: আমরা এইটাও করি।
1: না, আমি আমি যেটা আপনারা আপনারা কইতে আসলাম যে এই যে বীজগুলো যেমন আপনারা আনুন
0: হুম
1: বা আপনারা গরো যে রাখুন, এটা তো আর আপনারা শোধন করতে পারেন না।
0: না শোধন করতে, না শোধন করতে
1: হ্যাঁ
0: পারি না, তো আমি
1: হ্যাঁ
0: ব্লকের লোক কথা কইছিলাম,
1: হ্যাঁ
0: ব্লক হচ্ছে বেসিং পাউডার,
1: হ্যাঁ
0: এটা ধানটা ঠান্ডা করিয়া এটা বেসিং পাউডারটা
1: ব্লিচিং পাউডার না বেবিস্টিং?
0: বেবিস্টিনটা
1: হ্যাঁ
0: এটা মিশিয়া তোমরা বীজ রাখতে পারো, কোনো
1: হ্যাঁ
0: অসুবিধা হয় না,
1: আচ্ছা, তো এইরকমই করেন অনেক সময়?
0: অনেক সময় করি, অনেক সময় তখন মনে করে আমরা
1: হ্যাঁ
0: তো সব কাজে জড়িত থাকি,
1: হ্যাঁ
0: সব সময় পারি না সঠিকভাবে করতাম
1: আচ্ছা আচ্ছা, ওইটার লাগে ব্লক থেকে বীজ?
0: বীজ আনি,
1: ব্লকের তো একটা অসুবিধা হয়ে যায়, আপনার একটু সময় মতো দেয় না একটু।
0: সময়তে যায় সময়তো পরে না, তারা
1: হ্যাঁ
0: কয় দেখো ভাই আমরাও চাই তোমরা আগে দেওয়ার লাগে,
1: হ্যাঁ
0: ব্লকে তো অর্ডার আয়,
1: হ্যাঁ
0: এরপরে ডিস্ট্রিবিউটর আয়,
1: হ্যাঁ
0: এরপরে তোমরা দেওয়া লাগে,
1: হ্যাঁ
0: আমরাও কিছু করো না, আমরা তো বুঝি তোমরা
1: হ্যাঁ
0: খেত গৃহস্থী মানুষ, সময় কম, আমরা 3 দিন 4 দিন যাওয়া লাগে, ব্লক আইসে না বীজ
1: হ্যাঁ
0: আইবো দাদা খুশ করি, বা এখন খুশ করা লাগে না, এখন আমরা একটা মডার্ন যুগ, ফোন নাম্বারটা লইলে ফোনে যোগাযোগ করা যায়।
1: আচ্ছা আচ্ছা, না এটা তো একটা ভালো সিস্টেম।
0: হুম
1: আচ্ছা, তো মোটামুটি 9 বছর পরে আপনারা
0: হুম
1: সাইলের
0: হুম
1: ইয়ে করে লিবা,
0: হুম
1: তো এমনি কি বর্ষাকালে সবজি বুঝি কিছু খরচ নিলাম?
0: বর্ষাও করছিলাম, তো এবার কিন্তু বর্ষায় অতিরিক্ত
1: হুম
0: মানে সুযোগা
1: হুম
0: সেমাটে মান লাগে, এমন লাভবান হয়েছিল, মোটামুটি হয়েছে,
1: হুম
0: আর অনেকটা সবজি বৃষ্টি সহ্য করতে পারে, যেমন মরিচ,
1: হুম
0: রামাইশ,
1: হুম
0: ঝিঙ্গা, 150 কিছু একটু সহ্য করতে পারে,
1: হুম
0: 150 বেশ থাকে,
1: শনিবার তো অত্যধিক বৃষ্টি,
0: অত্যধিক
1: এই যে
0: বৃষ্টি
1: গতকালকে, আর বৃষ্টি তো নমুনা তো অন্যরকম,
0: অন্যরকম।
1: গতকালকে আপনার এখানে খেসা বৃষ্টি হইলো এই
0: হ্যাঁ
1: এলাকাতে,
0: হ্যাঁ
1: আবার দেখা যায় শহরের দিকে নাই
0: না
1: বৃষ্টি।
0: এটা এরকম হয়, এটা কই আমরা বাদ মাইয়া বৃষ্টি
1: হ্যাঁ
0: লাগান,
1: হ্যাঁ
0: এক দূরা দেয় এক দূরা দেয়
1: ওখান
0: রৌদ্র
1: তার বাদ মাইয়া নাই।
0: না, তখন ওই কিছু যুগ বাদ মাইয়ার মতন পুরা হারা বছর,
1: হুম
0: একদিকে হয় একদিকে হয় না, একদিকে দেওয়া খরা আর একদিকে
1: হুম
0: দেওয়া বর্ষা,
1: হুম
0: এরকম চলে।
1: কালকে তো আপনার এদিকে কম বৃষ্টি হয়েছে না, এই যে বিকেলবেলা যে
0: ভালো
1: আপনার
0: বৃষ্টি হয়েছে,
1: ধরেন 3:45-4টার সময় যেটা
0: হ্যাঁ
1: বৃষ্টিটা হইলো, 4টায়
0: বৃষ্টি হয়েছে
1: খুব জরি হয়েছে।
0: হয়েছে,
1: হ্যাঁ
0: আবার দেখা যায় টাউন শহর দিয়ে নাই।
1: নাই নাই তো এমনি কি আপনার ক্ষেতের যে মাটি উটি এগুলো পরীক্ষা
0: এটা
1: করেছেন?
0: আমরা পরীক্ষা করা হয় সরকার
1: হুম
0: থেকে আইয়ে আইয়া,
1: হুম
0: আমরা মাটি
1: হুম
0: সার্কুলার
1: হুম
0: দিয়া 3 ইঞ্চি 4 ইঞ্চি নিচের থেকে নেওয়া হয়,
1: হুম
0: এটা পরীক্ষা করিয়া তারা নেয় মাটিটা নিয়ে আগরতলা ফাটায়, আগরতলাতে ফাটানোর পরে রিপোর্টটা আয় আয়া, কোনটা কইব তোমার এটা ইউরিয়ার দরকার, কোনটা কইব সুপার ফসফেটের দরকার,
1: বাসনের দরকার?
0: সুনের দরকার, তারা পরীক্ষা করিয়া রেজাল্ট দেয়।
1: আপনি এরকম করাইছেন নি আপনার ক্ষেতে?
0: আমরা আগে করাইছি, সব সময় করাই না,
1: হুম
0: সময়ের দরকার, এই যে
1: হুম
0: যোগাযোগের সমস্যা, আমরা একটু
1: হুম
0: গাবালতি,
1: হুম
0: আমরা কিছু কিছু করি
1: হুম করছিলা?
0: করছিলা,
1: আচ্ছা, তো এখন তার এমনি আর কোনো সবজি উজি আপনার নাই?
0: ওখন আর নাই
1: নাই সবজি যা হয়েছে
0: সবজি
1: হয়েছে।
0: শেষ, ওখন ওই আমরা কিছু ইয়েও লাগাইম, ওই ওই যেন কি তা কয় দূর নামটা বলি যারা সিম লাগাইম,
1: আচ্ছা আচ্ছা,
0: সিম
1: মানে এটা যেটা আশ্বিন মাসে ধরে লিব নাকি তাহলে?
0: এটার মধ্যে জাত আছে, আশ্বিন
1: হ্যাঁ
0: মাইয়া খাতি মাইয়া
1: হ্যাঁ
0: জাত আছে,
1: হ্যাঁ
0: যাতে যাতে সময় মতো ধরবো,
1: হুম
0: আশ্বিন মাসেরটা আশ্বিন মাসে ধরবো,
1: হ্যাঁ
0: খাতি মাসেরটা খাতি মাসে ধরবো,
1: হ্যাঁ
0: লাগাইলে এক লোকে লাগাইলে কিন্তু ফলনটা তার ওই সময় মতোই আইবে।
1: হ্যাঁ তো মোটামুটি এটা আপনি লাগাই বা কইছেন, আপনার যে জায়গা আছে এই জায়গার মধ্যে কচু লাগাইলে না হানে, মানে
0: কচু
1: মুখী যেটা কইতেছে?
0: মুখী কচু লাগানোর সময় বীজ পাইছিলাম না,
1: হ্যাঁ
0: বীজ রাখছিলাম, আমার
1: হ্যাঁ
0: বীজটা নষ্ট হয়ে গেছে,
1: হুম
0: বাজারতে আইনা লাগাই না, এখানে বাজারে বীজ অজানা বীজ অনেক
1: হুম
0: সময় এটা গলার ধরে,
1: হুম
0: কিছু আছে গলার ধরে তার জাত হই,
1: হুম
0: আর কিছু আছে গরু গরু ফাড়াইলে গলার ধরে, কিছু
1: আচ্ছা
0: আছে যে মুখী গলে না,
1: হুম
0: অতিরিক্ত সার দিলেও আবার মুখী গলে না,
1: হুম
0: শক্ত এক সাইড গলে এক সাইড
1: হ্যাঁ
0: গলে না,
1: মানে এটা আবার অনেক সময় চুলকায় না কিন্তু,
0: চুলকায় না
1: কিন্তু
0: গলে না,
1: মুখে মানে একটা জিনিস যদি মোলায়েম না থাকে
0: হ্যাঁ
1: তো ভালো লাগে না
0: ভালো
1: খাইতে।
0: লাগে না, আর
1: হ্যাঁ
0: মুখী ভিতরে ওখানে জাত আছে,
1: হ্যাঁ
0: আমরা কই একটা বুম্বাই মুখী,
1: হ্যাঁ
0: একটা কই বাদাইয়া,
1: হ্যাঁ
0: আর একটা কই বিরিন মুখী,
1: এটা কিরকম
0: বিরিন মুখীটা একটু লাল মুখা,
1: লাল মুখ? হ্যাঁ
0: গাছটা
1: এটা গাছটাও লাল থাকে?
0: গাছও লাল থাকে বা গাছটা বেশি উঁচু,
1: হ্যাঁ
0: আর আমরা দেশি যেটা

0: বাদে যেটা, এটার গাছটা হয় বাটটি, একটু সময় নেয়।
1: এটা সাধারণ কথা আসে।
0: সাধারণ
1: তো
0: কথা না,
1: এমনি তো মুখে আপনার মোটামুটি খরচাতে 5-6 মাস লাগে যায়।
0: হ্যাঁ 5-6 মাস লাগে যায়।
1: হ্যাঁ,
0: হ্যাঁ লাগে যায়।
1: ওখান দিয়ে বাজারে তো দেখলাম মোটর
0: ওখানে
1: ঠিক
0: যে
1: আছে।
0: ওখানে যে বাজারে উঠছে, এটা বিশেষ করে আপনার লক্ষ্য করবা, এটা বিরিয়ানমুখী, একটু লাল সাইজের মুখী। আমি ওটা আবার বাজারে কালকে অন্য এক জায়গাতে গেছিলাম, আমি আওয়ার বাজার দিয়ে একটা রাস্তার লাগে দেখলাম মুখিটা। দাদা মুখিটা কত? দাদা 50 টাকা কেজি, 45 টাকা পর্যন্ত নিতে পারবে। তো পাশে দেখলাম মুখি যেন উঠাইছে রাস্তার কিনার দিয়ে মানুষে, গাছটি বেশ উঁচা উঁচা উঁচা, গাছটাও দেখলাম যে অন্য কালার,
1: তো এটা কিন্তু আপনি
0: অরিজিনাল মুখি
1: আপনি
0: না।
1: এটা হুই সাইডে দিকে আপনি পাইছেন না, আমার কথা সাইড, কিন্তু আপনি যদি এটা খুলে আসে বাজার থেকে কিনুন, এটা কিন্তু 50 টাকা পাইতে না, কিন্তু এটা 80 টাকা নিবো।
0: এটা 80 টাকা, এটা তো বেড়া বাড়ি কিনার, বেড়া নিজের ফলন, বেড়া বেচের দেখছি বাজার আইলে তো এটা রাস্তা খরচ আছে। আর অল্প করি তো বেটা বাজার আনতো, আনলে 50 কেজি 60 কেজি আনবো, পাইকারে কিনবো, ওই আনতে আনতে কি আর একটা বাড়ি যায় আর কি।
1: বাড়ি যায়। আচ্ছা, তো মোটামুটি আপনি এমনি গতবার আপনি যে দারুন পাইছিল, কিরম পাইছিল?
0: এটা আমরা মোটামুটি খাইয়া পাইছিয়া চলতাম পারি, ওই বাটে পাইছি।
1: কেমন বিক্রি বিক্রি করেন নি আপনি
0: এমনি আমরা
1: চাউল বিক্রি করেন?
0: চাউল হলি তার মধ্যে মধ্যে অল্প অল্প বেশি, যেমন আমরা বিরুন চাউল, নীল চাউল আমরা নিজেরা খেত,
1: হ্যাঁ
0: যেমন এখন জানে আমি গৃহস্থী মান,
1: হ্যাঁ
0: আমরা খয় দাদা আমরা 2 কেজি বিরুন দিন, 3 কেজি নিয়ে দিন, বা দেশি চাল দিন, ফিটা খাইতাম।
1: হ্যাঁ
0: ও তা অনেক সময় খুঁজে খাজি আর নিতে আমরা
1: আচ্ছা
0: এর
1: আচ্ছা
0: কাছে বেশি, আমরা সরাসরি মানে বাজার উজারে নেই না।
1: আচ্ছা এমনি মোটামুটি আপনার যে দান যেটা যেটা এটা আপনার বছর যায় কিনা কিনা?
0: বছর যায় আর কিছু শর্ট আউট হলে আমরা রেশনের মধ্যে
1: হ্যাঁ
0: মধ্যে পাই,
1: হ্যাঁ
0: এটাও চলে। ধান
1: আচ্ছা
0: থাকলে গিতাইব, ওয়াদার লাগে অনেক সময় আমরা শুকাইতাম পারি না,
1: হ্যাঁ
0: বা পয়সার অভাবে কুটাইতাম পারি না, তো ওই রেশন চালটা থাকলে ওইটাও দিয়ে আমরা খাই,
1: খাবার হলো
0: খাবার করি,
1: হ্যাঁ, আর প্রয়োজনে কিছু বিক্রিও করতে পারে,
0: প্রয়োজনের বিক্রিও করতাম ভাই।
1: বিক্রিও করতে পারে। আচ্ছা, তো মোটামুটি এমনি আর কিতা করার ইচ্ছা আছে আপনার?
0: ওই তো অন্ত আমরা তো ধান লাগাইমু, ধানের পরে সবজি
1: সবজি দেবে, আলু ক্ষেত্রে তো
0: তখন,
1: গতবার করছিলেন আলু।
0: এইটা তো আমরা সবাই যখন ক্ষেত গৃহস্থী করি আমরা খাবার বুঝ, আমরা টুকটাক সপ্তাহে অল্প অল্প লাগাই, আলু লাগাইমু, মূলা লাগাইমু, লাই লাগাইমু, রাঙ্গা লাগাইমু, দইনা লাগাইমু, খিরা লাগাইমু, সবটা টুকটাক আমরা লাগাই,
1: আমরা বিক্রিও করি,
0: বিক্রিও করবো।
1: আপনার পাশে দেখলাম বড় একটা ফুসকুনি, এগুলোতে মাছ উঠে আসেন?
0: এটা মাছ কিছু ফালাইছি, ফোনা ফালাইছি, আর ওই যে
1: সরকারি ভাবে কিছু পাইছেন নি?
0: না সরকারি ভাবে আমরা পাইছি না,
1: পাইছেন না?
0: না
1: তো এটা এটা সারা বছর জল থাকে নি না?
0: সারা বছর থাকে না, শুকনো মাসে জলটা কমে যায় গিয়ে, মানে
1: এটা খুদাইবার ইচ্ছা নাই আর?
0: আর বালু বার হয়ে যাওয়ালে আমরা খুদেবার ইচ্ছা নেই, আমরা জায়গাটা সরা আছে কিনারো, সরাই জলটা টানিলে, বালু তাইলে জলটা টানিয়া নেবি তাড়াতাড়ি, যেমন আঠালি মাটি থাকলে মাটিটারে মা জলটা দৈরে আটকায় রাখা, বালু জল ইরার নিচে নিচে শীর্ষে শীর্ষে
1: যায় গিয়া
0: যায় গিয়া।
1: আচ্ছা, তো এই হিসাবে মোটামুটি আপনার বর্ষাতেই বুঝে আপনার মাছটা ফালাই না?
0: ওই বর্ষাতে ফার্স্ট টাইম আমরা কিছু মাছের ওখানে ফালাই, আর ওই যে আমরা খেত গৃহস্থির মানে জমিনে টমিনে যে ফোনা টোনা খাই, ফাঁকে বুকে তাই না ফালাই, সেঙ্গের ফোনা, মাগুরের ফোনা, পুটির ফোনা, দারকিনের ফোনা, এই তার ফালাই।
1: আগে কিন্তু ওই যে কথাটা কইছেন যে আগে কিন্তু ধান ক্ষেতের মধ্যেও কিন্তু অনেক মাছ পাওয়া যায়,
0: এখন ধান ক্ষেত পাওয়া যায় না কেন, এখন হয়েছে
1: সার যে ব্যবহার করেন,
0: এইদিকে সার ওষুধ, এইদিকে আবার ড্রেন ড্যান রেগার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এলাকার মানুষও বাড়ছে, এখন ওই বৃষ্টি আইলে জলটা জোর জোরে এলামি যায়, মাছ আটকিবার জায়গা নাই, আর ওষুধপত্র তাহাতে মরে নাও গন্ধে নিচে যাইয়া, আর ছোট থাকতেই
1: প্রজনন ক্ষমতা
0: হারাইলে।
1: হ্যাঁ, তো আগে তো আমরা দেখতাম যে এই ক্ষেতের মধ্যে অনেক ছোট মাছ পাওয়া যায়,
0: যেমন আমরা
1: বর্ষার মধ্যে এরপর দেখা যায় আপনারা ডরি বাতাইতা।
0: এখন যেমন মনে করেন বাগানে সারা ক্ষেত আছে, সারা ক্ষেত আছে, রাবার ক্ষেত আছে, তারা এটা অনেক সময় বিষাক্ত জিনিস, সার সুর ওষুধপত্র দেয়,
1: ওইটাই তো আপনার
0: ওটাই জলে
1: বৃষ্টি
0: বৃষ্টি জলে সে আইয়া ফরে বা সরাত ফরে ফরিয়া ওই আস্তে আস্তে মাছটি নিচের দিকে যাই,
1: মাছটা বাড়ে না বা সরি যায়,
0: সরি যায়। আগে তো খেলাধুলা বেশি আসলো, খেলাধুলা তো রেগার মাধ্যমে, এমনি মাধ্যমে নালা টালা করিয়া খাটাইয়া কুটাইয়া মানুষে লাইন করে দিয়েছে, জল আটকে না,
1: মানে মোটামুটি ওই মাছটা
0: আটকে থাকতো।
1: এমনি কিতাব কিতাব আপনার ফুসুনিতে কিতাব মাছ ফেলাইছেন?
0: ইতা রো মির্গা ওটা ফেলাইছি আর গুনিয়া টুনিয়া ওইটা।

0: পাইছি খারহুটা, বারো কাঠা আর
1: যেতে এখন এটা মোটামুটি আর কবে তুলবো বলবা?
0: এইটা মনে করেন ভাদ্র মাস আমরা মোটামুটি এটা বড়ি উড়ি দিয়া জাল দিয়া ছোট ছোট খাইলিম। তখন তো এটা হবো তখন তাখানা নি পয়সা করি, তাখানা তো জাল দিয়া বা বসি দিয়ে ফাঁকা দিয়া দুইটা খাই যাই।
1: বাজন বেশি যদি ওটা বিক্রি করলেন?
0: বিক্রি করে না হয় না, আমরা পুকুরি বার বড় এটা আস্তে আস্তে
1: মাছ বিক্রি করতে পারেন
0: না, আমি বিক্রি বিক্রি করি না।
1: আর যেহেতু এটা আপনার সারা বছর জল থাকে না?
0: হ্যাঁ, অনেক সময় মনে করেন জল শুকাই গেছে, পোনা বেশি, পোনা মাছ তো বেশি খাওয়া যায় না।
1: এমনি তো দেখা যায় আপনার বাড়িতে দেখলাম দেখি আসে ডাকে, মুরগিও ডাকে।
0: এটা তো আমরা গৃহস্থী মান, আমরা সপ্তাহে লইয়া চলার লাগে আর সপ্তাহে নিয়ে
1: এমনি। গরু টরু আসেনি?
0: আছে গরু, এখন কম, আগে আছে গরু চুরের টুরের সমস্যা, রাখার সমস্যা। এখন যে ক্ষেতর দিন আইছে গরু আছে তো আটক করে রাখা লাগবো, এমন ফতির জায়গা নাই যে বান্দিয়া গুন্দিয়া রাখা যায়।
1: দাদার নামটা তো জিজ্ঞেস?
0: নাম হলো বাবুল ফাল।
1: আচ্ছা আচ্ছা, তো যাই হোক দীর্ঘক্ষণ আপনার লোক আলাপ আলোচনা করলাম ক্ষেত কৃষি সম্পর্কে, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি যাতে ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: নমস্কার।
2: আগামী 12 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30-32 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98% এবং 80% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, বৃষ্টিপাতের ফলে জমির তস এখন মোটামুটি স্বাভাবিক আছে। জমির এই তস আমন এবং আউস উভয় দানের লাগিয়াই অনুকূল। একইভাবে সবজির জমিতে এই তসের ফলে আপাতত জলসেচের প্রয়োজন হইত না, তবে যেহেতু আগামী দিনগুলি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই জমির নালা পরিষ্কার করিয়া রাখতে হইব। জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াইতে হইব। দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থার লাগিয়া জৈব সার অধিকতর কার্যকরী, কারণ এগুলি মাটির গুণমান পুনরুদ্ধার করে জল ধরিয়া রাখতে সাহায্য করে, উপকারী অণুজীবের সক্রিয়তা বৃদ্ধি করে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ার কারণে ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিত ধানের পাশ কাটি আইসে সেখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতে হইব। পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশ কাটি বের হওয়া পর্যন্ত 5 সেন্টিমিটারও নিয়ে যাইতে লাগব। বাদাম এখন প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে আছে, বপনের 45 দিন অবধি জমি আগাছামুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ লাগানো হয়েছে এখানে মূলের সহজ বৃদ্ধির লাগিয়া জমির মাটি তুলিয়া দিতে হইব। এই সময়ে আর্দ্র ও মেঘলা আবহাওয়ার জন্য শশা, মিষ্টি কুমড়া ইত্যাদি ফসলের কাণ্ড পচা বা কাণ্ড খোড়ন এবং পাউডারি মিলিডিও নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারের লাগিয়া যথাক্রমে কপার অক্সিক্লোরাইড এবং সালফেক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে হইব। গরম এবং আর্দ্র আবহাওয়ায় প্রাণীর অস্বস্তির কারণ, এর লাগিয়া প্রাণীর খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকালের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকব তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিতে লাগব। সকাল ও বিকালের মাঝখানে প্রাণীর ছায়ায় রাখিয়া প্রোটিন এবং খনিজ খাদ্য দিতে লাগব। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোট ছোট টুকরা করিয়া খাটিয়া সন্তুলিত দানার সঙ্গে মিশাইয়া খাইতে দিন। জল হারাইয়া যাতে যায় গিয়া এই ব্যবস্থাটা আমরা সবসময় করিয়া দিতে লাগবো। আমরা সবসময় এই কথাটা কই, অনেক সময় জুড়ে বাতাস বয়, সুতরাং আপনারা সজাগ আসুন, মাসাং উসাং এটা ঠিকঠাক রাখবা। মরিচ গাছ বা বেগুন গাছ যারা লাগাইছেন লাঠি বা বাঁশ গাড়িয়া এটা বান্ধিয়া দিবা। আরেকটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই করবা, আপনারা বা আমরা সবাই কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের প্লাস্টিক ব্যবহার করি। বীজ আনলো প্লাস্টিকের ফুটলাত ফাই বা সারের বোতল টোতল ইত্যাদি, যদি আমরা জৈব সার আনি এগুলিও কিন্তু অনেকটা প্লাস্টিকের বোতলের মধ্যে আয়।

বোতল বা প্যাকেট একখানো করিয়া আমরা রাখমু, যখন ভাঙা টোটা সংগ্রহকারীরা আইব তখন তারার হাতে তুলিয়া দিলেই বা, তাতে করিয়া আপনার ক্ষেত এবং আশপাশ অনেকটাই জঞ্জালমুক্ত থাকব। জল জমতে দিব না বাড়ির আশপাশে, কারণ বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, আর এই ম্যালেরিয়া রোগ যাতে না হয় এর লাগিয়া রাত্রেবেলা অবশ্যই মশারি টাঙ্গাইয়া ঘুমাইবা, গবাদি পশুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা। অনেক সময় গরুর ঘরের মধ্যে আটালির প্রাদুর্ভাব দেখা দেয়, সুতরাং এটা যাতে না হয় এদিকেও আপনারা সজাগ থাকবা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, তে সকলেই বালা আসইন তো। আজ আমরা আসর শুরু করি, আর আসরে আজ আমরা আমন্ত্রণ জানাইছি একজন দাদাবাবুরে। তে দাদাবাবু, আপনি কৌকা, আপনার পরিচয় খান।
1: নমস্কার, আমি ডক্টর রতন দাস, উদ্যান বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকোটি।
0: তে দাদাবাবু, আজকে কিতা আলোচনা করবা, আপনি শুরু করুন।
1: দেখুন, এখন লাউ জাতীয় সবজির হয়তো কেউ লাগিয়ে নিয়েছেন বা কেউ লাগাবেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে আসে সেটা হলো পোকা এবং রোগ। তো সেই রোগ পোকা নিয়ে আজকে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করব। আর রোগের ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করা যায়, যে যখনই বৃষ্টি একটু সম্ভাবনা থাকে বা মেঘলা থাকে বা ভারী মুষলধারে বৃষ্টি হয়, বা দেখবেন অনেক সময় যে রৌদ্রের তাপ কম কিন্তু হিউমিডিটি বেশি, আর্দ্রতা বেশি বাতাসে, তখন একটা রোগ আসে, সেটাকে আমরা বলি ডাউনি মিলডিউ। ডাউনি মিলডিউ বলা হয় কারণ গাছের পাতার নিচে পাউডারের মতো সাদা রঙের একটা আস্তরণ পড়ে।
0: ওই ওই দেখছি তো, ওটা তো বেশি দেখা যায় যেমন মরিচ গাছ।
1: মরিচ গাছও আসে, কিন্তু মরিচ গাছে যে যে আসে সেই ফাঙ্গাসের নাম আলাদা, ওটা অন্যরকম।
0: আচ্ছা,
1: আর যেটা আমাদের কুকুরবিটস ফ্যামিলিতে, মানে লাউ জাতীয় সবজি পাতায় যেটা আসে সেটার জাত অন্যরকম। তো সেটা কি করে, যখনই দেখবেন যে আর্দ্র আবহাওয়া, টেম্পারেচার 25 ডিগ্রি আর থেকে 28 ডিগ্রির আশেপাশে আছে, তখন ওদের প্রকোপ বাড়ে। প্রথম লক্ষ্য করা যায়, দেখুন পাতা উল্টে উল্টে তো সবাই দেখতে পারে না, কিন্তু লক্ষ্য করা যায় পাতার উপরের অংশে একটা হালকা হলুদ রঙের একটা ছাপ লক্ষ্য করা যায়। তো যদি হলুদ রঙের ছাপ কখনো লক্ষ্য করেন কৃষক বন্ধুরা, সঙ্গে সঙ্গে উল্টে দেখা দরকার যে এর পেছনে কি সাদা আস্তরণ আছে কি, একটা রোগের লক্ষণ হলো এটা। যদি থাকে তাহলে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার, কারণ এটি দুদিন বা তিন দিন যদি দেরি হয় তাহলে প্রথমত যেসব পাতাতে আছে সেই সব পাতাকে বাঁচানো সম্ভব নয়, ওটা পরবর্তীতে বাদামি রঙে ধূসর হয়ে, হলুদ থেকে ধূসর হবে, বাদামি হবে, হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাবে। আর এরা এত তাড়াতাড়ি স্প্রেড করে, বাতাসের মাধ্যমে স্প্রেড করে, জলের মাধ্যমে স্প্রেড করে, যেসব ফাঙ্গাস বাতাসের মাধ্যমে স্প্রেড করে তাদের কন্ট্রোল করা খুবই অসুবিধে। কারণ হালকা মনে করুন আপনার একটা গাছের মধ্যে আছে, কিন্তু একটা হালকা দমকা হাওয়া এলো, ওদের যে ডিমগুলো আছে ডিমগুলো এক গাছ থেকে অন্য গাছে ছড়ানো শুরু,
0: সারা ক্ষেত লই লিব।
1: হ্যাঁ, তো সেই জন্য 2 থেকে 3 দিনের মধ্যেই ওটাকে আমাদের দমন করা একান্ত আবশ্যক। এখন আমি দমন কি দিয়ে করব, প্রথমত হলো যে একটা কিউমুলেটিভ অ্যাক্টিভ অ্যাকশন নেওয়া দরকার, যে যদি আশেপাশে আরো 5 জন কৃষক যদি সেই লাউ জাতীয় সবজিকে করছেন, লাউ হোক, শশা, ঝিঙ্গে, তরমুজ বা চিনার, তিতকরলে, যাই হোক, যদি কেউ করে, তাহলে অনেক কৃষক বন্ধুদের মধ্যে একটা দুষ্টুমি আছে অনেক সময়, ওর একজন আরেকজন বলে না আমার এটা রোগ এসছে বা কি হয়েছে, কিন্তু সেটা কিন্তু আপনি নিজেরই ক্ষতি করছেন। প্রথম কাজ হবে যে আশেপাশে যারা আছে তাদের বলো যে আমার গাছে রোগ এসছে, তাতে কি আপনি মনে করুন ঔষধ দিয়ে আপনারটা দমিয়ে দিলেন, কিন্তু আর একটা জায়গা তো সেই রোগটা হবে, আজকে তো 7 দিন পরে আবার সেই রোগ আপনার এখানেই ঘুরে ফিরে আসবে,
0: ওটা তারা মাথায় রাখুন না। তো
1: তো সেটা লক্ষ্য রাখে রেখে আমাদের কাজ করতে হবে। সবাইকে আগে জানান যে আমার এখানে একটা রোগের উপদ্রব হয়েছে, তারপর দেখুন প্রথমে চেষ্টা করা দরকার যে

0: ক্রনিকেলস দিয়ে। এখন দেখুন কেমিক্যাল, খুব এফেক্টিভ কেমিক্যাল আছে বাজারে। তারপরও প্রথম আমরা চেষ্টা করা দরকার বোটানিক্যাল, বোটানিক্যাল ফর্মুলেশন আছে যেগুলো আমরা নর্মালি বলে থাকি যে অর্গানিক কাইন্ড অফ। বোটানিক্যাল হলো যে বিভিন্ন গাছের পাতা রস বের করে ওকে কনসেন্ট্রেট করে, তারপর কি ওই পার্টিকুলার যে ছত্রাক, ছত্রাকের এগেনস্ট ওদের ব্যবহার করে দেখা গেছে যে ছত্রাকটা মারা যায়। তো সেইটাই আমরা বলি বোটানিক্যাল। সেই বোটানিক্যালটা যদি আমরা ব্যবহার করি, সেই বোটানিক্যাল ব্যবহার করলে উপশমের একটা মানে 80% উপশম হয়। তো বোটানিক্যালসের ক্ষেত্রে ডাউনি রোজ বলে একটা কেমিক্যাল আছে মার্কেট অ্যাভেলেবল, ডাইনি রোজ আমরা ব্যবহার করতে পারি। তো ডাইনি রোজ 3 ml প্রতি লিটার জলে মিশিয়ে আমরা স্প্রে করব। তাছাড়া সিউডোমোনাস স্পিসিস আছে, আরেকটা ধরনের ব্যাকটেরিয়া, সেটা সিউডোমোনাস অনেক সময় দমন করতে সক্ষম। তো সেটাকে আমরা স্প্রে করতে পারি, ওটা ফর্মুলেশন আসে, ওটাকে 3 ml প্রতি লিটার আমরা ব্যবহার করতে পারি। আর সেটাগুলো আমরা বায়োলজিক্যালি কীভাবে মেনটেন করতে পারি, কিন্তু যখন দেখা যাবে মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট শক্তিশালী ঔষধ যেগুলো আছে, দেখুন পুরোনোকালে যেগুলো ব্যবহার হতো সেগুলো কিন্তু এখন আর এফেক্টিভ নয়। আগে ওই ম্যাংকোজে ব্যাবিস্টিন এইসব, হ্যাঁ, তো এইসব আর এখন এফেক্টিভ নয়। এফেক্টিভ না হওয়ার একটা বড় কারণ হলো আমাদের কৃষক বন্ধুরা যথেচ্ছভাবে ব্যবহার করেছেন, তো একটা সময় পর সহনশীলতা জেগে গেছে ওই ফাঙ্গাসের মধ্যে। যদি আপনারা বড় মিক্সচার বানাতে পারেন তাহলে খুব কম পয়সায় সেটাকে সুলভে দমন করা যায়। বড় মিক্সচার অনেক কৃষক বন্ধুকে শেখানো হয়েছে কিভাবে বানাতে হয়, তুতে আর চুন, বাস এই দুটো জিনিসে লাগে, একটা ফর্মুলেশন আছে কোনটা কতটুকু দিতে হয় কিভাবে দিতে হয়। তো সেটাকে যদি আমরা ব্যবহার করে স্প্রে করি তাহলে বাজার থেকে আর কিছু ঔষধ কেনার দরকার নেই। তুতে আর চুন দিয়ে মিশিয়ে যে ফর্মুলেশন হয় বড় মিক্সচার, সেটাকে ব্যবহার করলেই ডাউনি মিলডিউকে মানে রক্ষা করা থেকে, গাছকে রক্ষা করা সম্ভব।
1: আচ্ছা, এখানে তো খরচও কম গেল।
0: হ্যাঁ,
1: কৃষক ভাইরা ওটা যদি বুঝুন তে কিবা তারা ওটাও করবা।
0: একেবারে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কৃষক বন্ধুদের একটাই মাঝে মাঝে একটা মানসিকতা চলে আসে যে রেডিমেড যা আছে চলো বাজার থেকে কিনে নেব। কিন্তু আমি অনেক সব ট্রেনিংয়ে বা অন্যান্য জায়গায় আমি বলি যে আপনারা কত টাকায় আপনার ক্ষেত করার পর কত টাকা লাভ হচ্ছে, আপনার নিজের খরচ, নিজের লেবার চার্জটা ধরে তারপর হিসাব করুন। সেটা যদি হিসাব করা যায় তখন কিছুই থাকে না মূলত, কারণ ওরা প্ল্যান করে বা কিভাবে কষ্ট আমি রিডিউস করব সেই দিকে ওরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে না। তাছাড়া যেমন হেক্সাকোনাজোল ক্যাপটানের একটা ফর্মুলেশন আছে, অচুক, অচুকটা খুব ভালো কাজ করে সেটার উপর। তাছাড়া যখন দেখা যাবে যে একদম রামবান দিতে হবে অ্যাজোস্ট্রোবিন, অ্যাজোস্ট্রোবিন ডাইফিন কোলাজন খুব ভালো কাজ করে, কিন্তু খুব দাম বেশি, 100 ml এর দাম প্রায় 700 টাকা। কিন্তু আমি বিশ্বাস রাখি যে কৃষক বন্ধুরা সেটাই কিনবে, বড় মিক্সচার বানাবে না।
1: আচ্ছা,
0: কারণটা হলো ওটা রেডিমেড, ওটা কষ্ট করে বানাতে হবে। তো সেই ক্ষেত্রে
1: তারা ওটা বুঝুন না, অন্য আমার শ্রম গেল, অন্য আমার সময় গেল, অন্য আমার টেকা গেল, কিন্তু ওটা না বুঝিয়া তারা ও কুড়িয়ামি করিয়া তারা ও ওষুধও কিনিয়ে আনবা, কিন্তু গড় বানানি ওষুধ তারা দিত না।
0: একেবারে। কিন্তু আরেকটা ওষুধ আছে আপনার ম্যাংকোজ মক্সিম্যাট, হ্যাঁ, মক্সিম্যাটের দামটাও খুব একটা বেশি নয়, 100 গ্রামের দাম অ্যারাউন্ড 210 টাকা, 20 টাকা ওইরকম কিছু হবে, সেটাও কিন্তু ভালো কাজ করে। তো প্রথমে বলবো যদি প্রথম দেখেন যে অল্প পরিমাণে রোগ আছে তাহলে অচুক দিন, তারপর যদি দেখুন রোগের প্রকোপ বাড়ছে তখনই আপনি অ্যাজোস্ট্রোবিনের দিকে যান, মানে অ্যামিস্টার টপের দিকে যান। যদি প্রথমে কি অ্যামিস্টার টপ দেয় তাহলে আজকে থেকে বছর 2 বছর পর সেটাও ব্যাবিস্টিন হবে, ওষুধ কাজ করবে। তো আরেকটা আছে অ্যান্থ্রাকনোজ, অ্যান্থ্রাকনোজ আপনারা দেখবেন পাতার মধ্যে, এটা কমন প্রবলেম আমাদের মধ্যে, হালকা বৃষ্টি হলেই সেটা সমস্যা চলে আসে, পাতার মধ্যে ছোট ছোট হলুদ রঙের দাগ, দাগটা পরবর্তীতে একটা ছিদ্রের আকার ধারণ করে। তো সেই সেটাকে আসলে অনেক প্লট আমি দেখেছি যে মানে নিয়ন্ত্রণ ঠিকঠাক না হওয়ার কারণে নষ্ট হয়েছে বা হচ্ছে। সেই ক্ষেত্রে ভালো হলো আপনারা রামবান যদি আমরা বলি তাহলে রকো, রক যদি আমরা

0: স্প্রে করি 1.5 গ্রাম প্রতি লিটার জলে, তো সেটাও প্রথম আমাদের স্প্রে করা উচিত ক্লোরোথায়োনিল, যেটাকে কবচ বলে বাজারে পাওয়া যাবে, ওটাকে 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা, আর কিচ্ছু না, শুধু ক্লোরোথায়োনিল। ক্লোরোথায়োনিল দিয়ে যদি দেখা যাচ্ছে যে না তবু আবার রিপিট করছে বারবার, তাহলে সেকেন্ড স্প্রে আমরা স্প্রে করবো সেকেন্ড বার রোকো থায়োফিনেট মিথাইল। রোকো একটু কস্টলি, 500 গ্রামের দাম মোটামুটি 800-900 রুপিস, একটু কস্টলি কিন্তু কাজ ভালো করে। আর তারপর যদি দেখেন থায়োফিনেট মিথাইল যদি ওই রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে না যেটা দেখায়, তাহলে টিউবোকোনাজল, টিউবোকোনাজল খুব ভালো কাজ করে সেই ক্ষেত্রে। তো আমাদের মধ্যে এই 3টে মেডিসিন নর্মালি আমরা ব্যবহার করি, তা থেকে উন্নত মেডিসিন আছে যেগুলো আমাদের এখন বলা উচিত নয়, না হলে কৃষক বন্ধুরা সেটাই ইউজ করা শুরু করবে।
1: আচ্ছা, তো মাঝে দিয়ে আরেক কথা, ও ওষুধ গুণ তারা কিটা ইয়ত পাইবা নি, ওই বাজারের দোকানও পাইবা না, আপনার আর মানে স্টোরও পাইবা
0: না, এগুলো বাজারে অ্যাভেলেবল আছে, এগুলো বাজারে অ্যাভেলেবল আছে। দেখুন, স্টোরের দিকে যদি তাকিয়ে থেকে যদি কৃষিখাত ক্ষেত করার মানে ইচ্ছে থাকে, তাহলে সেটা খুব একটা মানে ফলনসহিত হবে না, কারণ সবসময় সব ঔষধ সব স্টোরে থাকে না, বিভিন্ন কারণ, একাধিক কারণ আছে সেজন্য। না আমি স্টোর থেকে যখন হবে তখন আনবো, তখন স্প্রে করবো, বাই দিস টাইম আপনার সব গাছ মরে ছাই। সঙ্গে অ্যানথ্রাকনোজ বলে আরেকটা রোগ আছে, অ্যানথ্রাকনোজ একই প্রায় আপনার অ্যানথ্রাকনোজ আর অল্টারনেরিয়া। অল্টারনেরিয়াতে কি হয় যে আপনার যে দাগগুলো দেখবেন, দাগগুলো পাতার মধ্যে বাদামি রঙের একটা দাগ থাকে, সেই দাগগুলোর মধ্যে একটা চক্রাকার মানে গাছ, বড় গাছ কাটলে যেভাবে দেখা যায় গাছের মধ্যে ওই গুলগুল দাগ থাকে, সেইভাবে আপনার পাতার মধ্যেও শুকিয়ে যাওয়া যেগুলো যাচ্ছে ছোটো ছোটো দাগগুলো, সেগুলোর মধ্যে গুলগুল গুলগুল একটা দাগ থাকে, সেটা অল্টারনেরিয়া। ঔষধ মোটামুটি সেম, যে ঔষধগুলো আমরা বলেছি অ্যানথ্রাকনোজের জন্য, সেটা ব্যবহার করলে অল্টারনেরিয়া ম্যানেজ হয়, অল্টারনেরিয়াতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। আরেকটা প্রবলেম যেটা আসে সেটা হলো যে কৃষক বন্ধুরা অনেক সময়, যেমন কিছুদিন আগে জলাই থেকে একটা বিশেষ জাত ওরা লাগিয়েছে কোনো একটা বিশেষ কোম্পানির ঝিঙ্গে, তো সেই ঝিঙ্গে লাগানোর পর দেখুন মেনটেনেন্স একটা বড় জিনিস, কোন জাত আপনি লাগাচ্ছেন সেটাও একটা বড় জিনিস। তো পাতার মধ্যে হলুদ দাগ আসা শুরু হয়েছে, তো হলুদ দাগের সঙ্গে ফলের মধ্যেও হলুদ দাগ আসা শুরু হয়েছে, হলুদ রঙের দাগ,
1: ঝেঙ্গার কথা হয়,
0: ঝেঙ্গা, হ্যাঁ ঝেঙ্গার মধ্যে হলুদ রঙের দাগ। তো ওরা ফটো পাঠালো, দেখলাম ওটা আসলে কোনো রোগই নয়, কিন্তু আমাকে আমার সঙ্গে কনসাল্ট করার আগে ওরা 1,000-5,000 টাকা খরচ করে নিয়েছে এক একজন কৃষক। আসলে সেটা হলো একটা নিউট্রিশনাল ডিসঅর্ডার, কারণ ওই ভ্যারাইটি ওই পার্টিকুলার অনুখাদ্যের প্রতি একটু দুর্বল, যদি ওই অনুখাদ্য ঠিকঠাক পড়ত তাহলে সেটা কিন্তু সমস্যা হতো না। কিন্তু কৃষক বন্ধুরা দোকানে গিয়ে যখন বলেছেন দাগ, ওই দাগের ঔষধ যদি জলাই থেকে শুনে থাকেন আপনারা, তখন আপনারা বুঝবেন যে সেটা শুধুমাত্র একটা দুটো স্প্রে আমি বলেছিলাম, একটা সয়েল মাটিতে ব্যবহার করানো যা বলেছিলাম, মাইক্রোনিউট্রিয়েন্ট, বাস দাগ চলে গেছে। আমাদের বুঝতে হবে এটা রোগ না এটা অন্য কিছু, কারণ যে দাগগুলো এসছে দাগগুলো অনেক সময় ভাইরাসের কারণেও আসে, ভাইরাস যখন এফেক্ট করে তখনও হলুদ হয়, হলুদ দাগ আসে, কিন্তু দেখতে হবে ফলের মধ্যে নর্মালি আসে না। তো সেটা কোরিলেট করতে হবে যে ফলের মধ্যে কেন এলো, কিসের জন্য আসতে পারে। তো আমার কথার মুদ্রা কথা হলো যে চোখ বন্ধ করে শুধু ওষুধ স্প্রে করবো সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল উপশম নয়। উপশম হলো যে যখন যতটুক দরকার, আমি যদি বলি 1.5 গ্রাম প্রতি লিটার, তাহলে ওটা যাতে 2 গ্রাম না হয়। অনেক কৃষক বন্ধুরা কি, হ্যাঁ 2 গ্রাম দিলে ভালো কাজ করবে, কিচ্ছু কাজ করবে না,
1: ঠিক কইছেন দাদাবু,
0: কারণ সবকিছুর একটা ডোজ আছে। আপনি তাহলে এক চামচ লবণের জায়গায় 4 চামচ লবণ খেয়ে দেখুন, তরকারিতে দিয়ে সবকিছুর একটা অনুপাত আছে, সেই অনুপাতে না দিলেই সমস্যা। তারপর একটা সমস্যা ত্রিপুরা রাজ্যে, এটা বিশাল গামোসিস আমরা বলি, গামোসিসে কি হয় যে লাউ গাছের মধ্যে বিশেষ করে এটা দেখা যায়, এটা কমন প্রবলেম। লাউয়ের যে অনেক সময় যে অ্যাকচুয়াল যে লাউয়ের ডগা, সেই ডগাতে একটা হালকা বাদামি রঙের রঙের দাগ,

0: সেই রঙের দাগ থেকে আপনার গামের মতো জল, মানে একটা ভিসকাস লিকুইড, ঘন ঘন জল বের হওয়া শুরু করে। পরবর্তীতে সেখানে একটা ঘাওয়ের মতো অবস্থার সৃষ্টি হয়, গাছ আলটিমেটলি মারা যায়। আর বিভিন্ন জায়গা থেকে গাছের গোড়ায় হতে পারে, মাঝখানে হতে পারে, উপরে হতে পারে, সেটা আমরা গামোসিস বলি। সেটার একটা দিক হলো যে যে জায়গাটাতে আপনারা দেখছেন যে গামোসিস হচ্ছে, সেটা একটা হলো মাটি থেকে ছড়ায়, জল থেকে ছড়ায়, বীজ থেকেও ছড়ায়। তো যদি কেউ মাটি শোধন করে ভালো করে, তাহলে একটা অংশ উপশম করা যায় যে রোগের প্রকোপ বা রোগের সংখ্যা কম হবে। দ্বিতীয়ত, যে জায়গাতে অলরেডি রোগ হয়েছে গাছের, সেটাকে ব্লেড দিয়ে হালকা করে কেটে সেখানের মধ্যে ঔষধ লাগাতে হবে। এখন কাটা বলতে এটাকে লম্বা করে কাটা নয়, ওই জায়গাটাকে মানে ব্লেড দিয়ে হালকা করে, পাতলা পাতলা করে চেঁচে ফেলে দিতে হবে। তো লাস্ট টাইম অনেক কৃষকরা এই পদ্ধতি অবলম্বন করে উপকৃত হয়েছেন, কিন্তু কৃষক থেকে কৃষক যখন দেখেছে যে আমি আমি নিজে করি, তখন করার পর বলছে না স্যার হচ্ছে না। না হওয়ার কারণ, তারপর আমি গিয়ে দেখলাম হচ্ছে না কেন, না হওয়ার কারণ হলো ওরা গাছকে মায়া করছে, যে হালকা যতটুকু কাটার সতটুকু কাটবে না, গাছ যদি মরে যায়। তো যদি কারোর মেন্টালিটি থাকে না আমি পুরো কথা শুনবো না, অর্ধেক কথা শুনবো, তখনও কিন্তু কাজ হবে না। তো তারপর যখন ওটাকে ব্লেড দিয়ে মানে চেঁচে, তারপর যখন ঔষধ লাগানো হয়েছে, গাছ ঠিকঠাক জায়গায় আবার চলে এসে।
1: আচ্ছা দাদু, যদি খাটি জায়গা ওটারে কি তার জোড়া লাগানো যাইব নি?
0: তখন পাতার সংখ্যা কমিয়ে জোড়া লাগানো যায়। যদি বড় গাছ থাকে তখন একটাই গাছ করতে হবে, যে পাতার সংখ্যা, পাতা কেটে দিতে হবে। পাতা কেটে তারপর ওটার টেকনিক আছে দিয়ে, দেখুন আসলে আমাদের টেকনোলজির অভাব নেই, অভাব হলো যে মানসিকতার অভাব, যে এত কষ্ট করবে কে, আমার গাছ মরেছে মরে যায়, একটা বীজ পুঁতে দেব। কিন্তু এই বীজ পোঁতা থেকে আবার গাছ ধরার, ফল ধরার যে দুই মাসে কিন্তু জায়গাটা পতিত থাকলো, আপনার টাকার ঘাটতি হলো, ঘরে টাকা এলো না, সেই চিন্তাধারা আমাদের এখানে কৃষকের ওইভাবে নেই। এই কমার্শিয়াল চিন্তাধারাটা এখন ল্যাকিং, হয়তো আগামী দিন ওরা নিশ্চয়ই সময়ের সঙ্গে ওরাও পরিবর্তন হবে। তাছাড়া যে গামোসিসের মধ্যে সবচেয়ে ভালো ঔষধ হলো ক্লোরথায়োনিল, ক্লোরথায়োনিল দিলে খুব ভালো কাজ করে। তারপর নেটিভো ভালো কাজ করে। আর চাচার পর সেখানে একটা মিশ্রণ লাগাতে হয়, সেটা কপার অক্সিক্লোরাইড, আপনি 5 গ্রাম হালকা জলের মধ্যে দিয়ে এটাকে একদম পেস্টের মতো বানিয়ে, তার মধ্যে অ্যামিস্টার টপ 2 ml দিয়ে, তারপর গাছের মধ্যে লাগিয়ে দিন। যেরকম আমরা যদি কারোর শরীর জলে যায় তখন যে আমরা ল্যাপ দিই, ল্যাপের মতো লাগিয়ে যদি আমরা দিই, তাহলে কিন্তু গাছ থেকে উপশম পাওয়া যায়। সঙ্গে স্প্রে করতে হবে পাতাতে, পাতাতে স্প্রে করতে হবে, গুঁড়াতে কপার অক্সিক্লোরাইড 5 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে প্রতি গাছে আমাদের গুড়ায় দিতে হবে 250 ml করে, লাউ গাছের যদি হয়, তবে এই রোগ থেকে উপশম পাওয়া সম্ভব। এখন কিছু ভাইরাস ঘটিত রোগ আসে, যে দেখবেন যে গাছগুলো বড় হচ্ছে, উপর থেকে কুকড়া হয়ে আর বড় হচ্ছে না, পাতাগুলো কুকড়ে যাচ্ছে, এক দ্বিতীয়ত পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো আর সবুজ নয়, ফলন কমে যাচ্ছে, ফুল আসছে না, সেটা ভাইরাসের কেন্দ্রে। ভাইরাসকে দেখুন দমন করা, এখন এক দুটো মেডিসিন বেরিয়েছে, যদিও কমার্শিয়ালি ভাইবল নয় এখনও, কিন্তু ভাইরাসকে দমন করা সম্ভব নয়। একটাই হলো, যদি ওই রকম সিমটম দেখা দেয় তাহলে গাছ থেকে উপড়ে ফেলে জ্বালিয়ে দিন, এক। দ্বিতীয়ত, আসলে এগুলো ছড়ায়, যেমন মশা ম্যালেরিয়া ছড়ায়, একইভাবে অ্যাফিড বলে চুষক পোকা আছে, সেটা রোগ ছড়ায়, এক। দ্বিতীয়ত, হোয়াইট ফ্লাই আছে, মাছি, সাদা মাছি যেটা আমরা বলি, এই সাদা মাছিও সেই রোগকে ছড়ায়। সঙ্গে থ্রিপস আছে, থ্রিপস ছড়ায়। তো এখনই আমাদের তিনটে পোকাকে আমাদের দমন করতে হবে। অ্যাফিডকে, যারা ওই সবুজ রঙের ছোট ছোট পোকা দেখবেন, সেই পোকাকে
1: দমন,
0: না একেবারে কীড়া নয়, একেবারে ছোট ছোট উকুনের মতো বলতে পারেন অনেকটা, তো সেটা দমন করা, প্রথমে ছাই ব্যবহার করুন, গোমূত্র ব্যবহার করুন, ভালো কাজ করে। তারপর আমরা আরেকটা কম্বিনেশন আছে, তামাক পাতা মিশিয়ে, সেটা কৃষকদের জানা আছে, এগুলো যদি সেটা স্প্রে করা যায় তবু উপশম হয়। নিম অয়েল স্প্রে করুন, 5 ml নিম অয়েল প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন, তাতেও ভালো কাজ করে। যখন দেখবেন এইসব

0: করার পরেও কাজ করছে না, তখন আমি কেমিক্যালের দিকে যাব। প্রথমে সস্তা কেমিক্যাল যাব, আমরা সাইপারমেথ্রিন এফিডে ভালো কাজ করে, সাইপারমেথ্রিনের পর আমরা ইমিডা ক্লোরোপ্রিডে যেতে পারি, ইমিডাতে। ইমিডাও এক ড্রামের খরচ 42-43 টাকা পড়বে এক ড্রাম ঔষধ বানাতে, সস্তা। তারপর যদি না হচ্ছে তখন ফিপ্রানিলের দিকে যেতে হবে। তো আমাদের সেই ঔষধগুলো ব্যবহার করার পর দেখুন ভাইরাসের তখন আর কোনো উপদ্রব হবে না। তো আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কিভাবে ফলন বৃদ্ধি করা যায়, ঔষধের পরিমাণ কিভাবে আমরা কম ব্যবহার করে বেশি পরিমাণে ফলন আমরা পেতে পারি।
1: শুনলা তো শ্রোতা বন্ধুরা, দাদাবাবুর মূল্যবান কথা আপনারা শুনলা। আপনারা মনোযোগ দিয়া অহন কাজ করইন, আপনারা খেত বালা বালা ফসল ফাইন। আজ আসর তনে উঠি যাইলাম গিয়া, নমস্কার।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: মনোযোগ দিয়া অহন কাজ করইন আপনারা খেত বালা বালা ফসল ফাইন। আজ আসরতনে উঠি যাইলাম গিয়া, নমস্কার।
1: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন, আকাশবাণী কৈলা শহর, এখন ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাঁসি খাপাংনে হামজা মিয়া ফরে তাবুক চেঞ্জাগ চিনি তিনি সানজা জরানি কক বরক আওয়াই পান্ডা তিনি খোনাবায়ন ডাক্তারনি পান্ডা তিনি সাকামক্রাইনি পান্ডাও খোনাবায়ন অরেল হেলথ কেয়ার এবার বুয়ানো নাইকানি খাইমানি কগলাম সালাইথানি মানজাগান ডক্টর লাইমি দেব বর্মা
1: কুলিয়ানো রেডিও গানা আচুগুই তংনাই যত খাপাংনি তাকুক তাই বুকুগনার যত নন সানজা কাহাম তাই লামসগ তিনি সিনি ডক্টর নি পান্ডাও সঙ্গ তিনি সিনিয়র সিনি বসাকনি কাইসা নাংকুক মানে পার্ট আবংখা বুকুক সিনি বুকুক নি সিনি বুয়া রক্ত মূন হামিয়াং খাঙ্কে সঙ্গ সঙ্গ মনই নানি ইংথং বুনি বস্কাঙ্গ কক সানানি ইংথং সঙ্গ লাচিউ তাই সিনি বুয়া তো মূন হামিয়া হাঙ্কাঙ্কাই সঙ্গ চামুং নং বহাম সঙ্গ কাহামকে চাই মাইয়া আমবাগে শরীর চেমাই রক্তাঙ্গ তাই জেসে প্রোটিন রক মাননা তোমানি অমসুর সঙ্গ মানিয়া মানে বাকি সঙ্গ সিনি শাক হাম তঙই মানিয়াঙ্গু ইংকে হাইনি বাকিনে সঙ্গ তিনি সিনি পান্ডাও সঙ্গ বুয়ার রক কাহাম কে তনি নানি হিংকে সঙ্গ তাম তাম রক খাই তাই তাই বুয়ারও তমুং ন বেমার রক খাঙ্কাঙ্কাই সঙ্গ বাহাইকে ট্রিটমেন্ট রক খাইজাকে তাই বাহাইকে খাইনা রক নাং আলামা রক সঙ্গ সিলাইনাই অকক রকন সাইমানা হানি সঙ্গ বুয়ানি নাইকিরং ডক্টর সঙ্গ সিনিয়র কবগৈতবুখা ফাইডেহেকে বনো লামসুকলাইনে পুইলানো সিনিয়র ফাইমানজাক ফাইকা বুয়া নাইগ্রং ডক্টর লাইমি দেব বর্মা গে ম্যাডাম ন লামসুক তাই খুলমকা
2: হামবাই যতন ন আনর রিংমানি বাঙ্গই
1: আও পুইলানো আং ম্যাডাম নিথানি সঙ্গ মংনারনাই সঙ্গ সিনি বুকুক তৈন যত মানেই চাও গাই সিনি তমুংন বুয়া রকন সঙ্গ হামকে তনি না থাকে তামো খ্লাই তাই অবনো না পুইলা সঙ্গ মংনারকনাই
2: পুইলা খ্লাই তাই হিংকে তো সঙ্গ বুয়ান সাবতন না হিংকে আংকে ব্রাশ মা খাইনাই দিন দুইবার সর খাইকে আংকে তো বেলাই কাহাম ফুঙ্গো ওয়াইসা থানানি সেগাং ওয়াইসা থানান সেগাং ওয়াইসা কারণকে সঙ্গ যে সামানি সামানি হর সামানি দি বড় সামানি আবন সাপ খাই থাকে সাপ দো বেশি নি চান্সেস দো তা ব্যাকটেরিয়া রোগ জমুনি চান্সেস কম দো তা আরো
1: ইংকে পুইলানো সিনি খাই তাই থই বাজাইফানা সঙ্গ মানে ফুঙ্গো ওয়াইসা তে হর থা সেগাং ওয়াইসা সাল ওয়াইনি খাইনাই সঙ্গ যত্ন বুয়া ব্রাশ মা খাইনাই ইংকে বাক্সা নুকজাগ সঙ্গ কামি রক হে হাঙ্গার রক বাই বুয়া সাপ খাইও আবো বসুকজাগ হাইজিন আবো আংকিসা সঙ্গ না মসং
2: হাঙ্গার তো চারকোল হঞ্জাগো তো ইংলিশ বাইকে তো আবো তো কাহাম ন হাইপা ন তাবুক তো আসে আগিনি হাই পিওর তো ইংলিয়া আবার বাঙ্গে আমি রং

0: ব্যবহার খায়া কারে ওইন যে ডক্টর রং হইতে সেরাম যাক আবার রং ইউজ খাই আংকে বেলাইন চাকু গোতা যেমন তাবুক তো সাকাম কা প্রায় যত জায়গাও ন সাকাম থাকো সাকাম নগো তো মানথগো অঙ্গরক যে টুথপেস্ট রক আবু মানথগো
1: ন বুয়া সামানি জঞ্জাল বাইখে ও মানে নকজাগোতা গে বুয়া সামানি আব সঙ্গে ইয়ং চাও মানে গব কি কবি কবি ইয়ং না তামনি বাকি বুয়া সাতে আমো হাইকে বুয়া সাফরুঙ্গি সঙ্গ তাম খাইনা না নগরক বুটি লামারক দোবো না সাইমানাম
0: বুয়া সামানি বুয়া সামানি তো গোবাং মানি কারণে ইঙ্গি মানো বুয়া সামানি তো যে তাবং নং টিসাকা যে ইয়ং সামানি হিনে ইয়ং সামানি হিংকাই তো আবনো কুবা হিংকাই তো কেরি সেনজাগো আবো ইয়ং মানে হাই ইয়ং ইয়া যে মকল বাই নুকজাং নাই আমো ব্যাকটেরিয়া আছে কাইসা আমো তো বচুং মকল বাই তো নুগিয়া কে আমো মানে কারণ হিংকে বেবাং নু বড় রং বাক্সা গুয়াই যাও তাই হিংকে কাহামকে সাপকে তো নিয়া যে সামানি চিনি পোয়ারো কসগো চাই দংরগো এ আবরং হইতে ন আ ইয়ং সামানি
1: হিংকে আবনি বাকি নলক আবুয়া থুকতে থুকতে থুকতে হিংকে সানানি স্টার্ট খাই
0: সানানকে যেমন বুয়ানি ব শির দঙ্গো যেমন চিনি বসাগো শির দং মাহা ইয়াগো গোয়াকুঙ্গো আতে হেন চিনি বুয়ানি ব শির দঙ্গো ও শির সগই কাহাঙ্কে হাঙ্কে ন চিনি বুয়া সানানি
1: আফ্রো নুয়া বেলাই সাউইনাই তমুং আজর ফাট চাকে সাকাম নগর থাকমাইয়া উই দখা আফ্রো কে নগর মসলামা দং
0: সাকামাগো যদি নাই মায়া হিংকে তুইতংলুগ সম রিউই ভোগ চাকরুক হাঙ্কে হাঙ্কে বেলাইখানো আবহ কাম রিও চিনি বুঙ্গ যদি সাকাম ন গানাইয়া থাঙি মাইয়া হিংকে আঙ্কে তাই কাহামকে আজাগাও যে জায়গা সাও আজাগাও সাপকে তনি মাখা হিংকে বেলাই নো কাহামকে রিলিফ মানো তারপর
1: আবো চেরাই রোগ খাই মানো অকরা রোগ আমাকে বুকুক চাকরি
0: মানো চেরাই অকরা যতন খাই মানো
1: হিংকে আমাকে আবুন যে খাই টংনাই রং নরক সাই মানখানা সঙ্গমুং ন বুয়া বেলাই ন সাই টংখা তাবুক হর কুথুক রগ ফানো হাই তুইতুং লুলু খাইনে আরো সম কিসা রুইনে সঙ্গ বুয়া নবাই নবাই থাম খাইনে চাকরুক কানকাই সঙ্গ কিসা টংথক নাই সাক বুয়া সামারক কিসা কমিব হই সাই খানা হিংকে তাবুক আবুয়া ন সঙ্গ যে খানামানি ফিলিং খাইও বা আর সিটি খাইও হাই অবরক খেতাম অবনো কিসা সাই মানলাইন
0: ফিলিং খাইও মানে বুয়া শক মা নিব গোবাং মা দো তো স্টেট দঙ তো চিনি বুয়া নিব গোবাং মা লেয়ার দঙ্গো হিংকাঙ্কে পইলা লেয়ার যখন আপনার ইনামেল হেঞ্জাগো ইনামেল আরো সগুইপুর হুঙ্কাঙ্কে চিনি বুয়া যদিন শক মানে আরো সগুইপুর হুঙ্কা ছায়া দো চিনি বুয়া আপুরঙ্কে আপুরঙ্কে ফিলিং হিনে যে ককটি সামানি আমো খাইয়েই যেন বুয়ানো বানচেরি মানো আদো হিংকাঙ্কে আর সিটি যে সামানি আমো হুঙ্কে রুট ক্যানাল ট্রিটমেন্ট আমো হুঙ্কে চিনি কব সানা থাকে হিংকে বুয়ানি শিরনি বেমানো ঠিক খাইনেন বাঙে হিনজাক মাতা আমো হুঙ্কাঙ্কে যখন চিনি বুয়া সানা সারঙ্গ সিরক সিরক রকনা উংখা সগৈ যে বিশিঙ্গ থাংমাং থাংমাং শির সগৈকা সিরক সিরক না স্টার্ট হুঙ্কাঙ্কে যেন আপুর হুঙ্কাঙ্কে ও আর সিটি ট্রিটমেন্ট যেন খাইতা যাতে বুয়ানো সঙ্গ বানচিরি মানান বাঙ্গে তেসে আগিনি হাইকে নো ব আবুয়ানো বানচিরি বুয়াগিনি মানান বাঙ্গে যেন আর ট্রিটমেন্ট খাইজাগ আবনি ব কাইসা সময় দঙ্গো আমো আর সময় লাই থাকা আঙ্কে যেন আপুরঙ্গে তে আর সেটি ট্রিটমেন্ট খাই মাই আঙে থাঙো তো
1: আপুরঙ্গে যেন বুয়ানো
0: আপুরকে সেকাঙ্গানি নাঙ্গোতা
1: হিংকে আবো তাবুক সঙ্গ নুখা আমহাইকে বুয়া তুমুং সকি পাইখা হিংকে সঙ্গ বুয়ানো কতালকে থেপানানি আবো হাইকে ডাল বসক লামারক দং
0: দঙ্গো আপনি ডাল বেলেগ দঙ্গো কাশাকে দঙ্গো মানে থেপা রেখাঙ্গাইতে সকক না নাইয়া যা কাশাকে দঙ্গো সক গই তনি ওই তাই সব থেপ ওই তনি মানাই পারব আবো থেপানা নিব গোবাং মান ক্রাইটেরিয়া দঙ্গো আবো যে বড় রক এজেড রক বেশি অমর কমাং রক যেমন সিক্সটি রক সিক্সটি ফাইভ রক অমর রং নঙ্গে সঙ্গ বংনকে ও রিমুভেল ন মানে খুলুকই থেপাইনানে যা আমার নো সঙ্গ বংন রিনানি চাই তো গোটা তাতে মেনটেন কেন তে কেসা উমর কমাং রং নিকে প্রায় নো বুয়া করিঙ্গি থাঙ্গু কই থাংবাই বংন হংকাঙ্কাই ও যে মানে থেপাই

0: nai jat te shoko gya ja aboni bang hin ke gana gane gana gani ni buani seng support nang uta
1: kasaro
0: kuri kuri kasaro kong ni pan karin kha kong saro pan karin kha bong ni gana gini wo jodin bua tong khan ke abuani support na hawi jeng aro kashe bua মানে নকলি বুয়ান হিনুই মাখাতা আবনো সং থেপওই রিওই মানুতা কে খালি জাগো তো আবুয়ানো সিমি থেপাই রিখাই তো ইয়ারং করি তো বতং রুকলা কে আবন মগে আব রিওই মান তকে চেফরনি বুয়া নাইকে উকলং নি বুয়া কাগাই থাঙ্কা বিন উকলুগতে বুয়া করি ইংকে বরং ন হংকাই সং আ ফিক্স কে রজাং নাই আবন রুই মায়াঙ্গো কারণ না গানা গিনি বুয়া করি হিংকে তো সাপোর্ট মাং লাগবলা এ আপন বগে বুন হংকাই খুলুক
1: আপন বাগে কে খুলুক
0: খুলুক সং নাই আব দা
1: ও চেঞ্জিং খুলুক থেপাও
0: এ থেপাই মান আব সাচিং খুলুক থেপাও চা অঙ্ক চা পুরো কাই খুলুক গই তাইসা অঙ্কই মানো তা থুপুরো রগো খুলুক গই তনে না নাঙ্গো
1: ইংকে আব বছর চরতি মানাই গ্রাক রক চাই দা মান আব
0: মানি গ্রাক সাই মানো চাই মে ইয়া মানি গ্রাক সাই মানো নরমাল যে আগি চাই তো মাই কেন চাই মানো
1: ইংকে তাবুক তমুং ন খরকসা বুয়া রক বাক্সা কে নুখা বুয়া রক শক মানে ফানা বুয়া সয়া উই বাক্সা নিকে যে লাংমা মানে হামার হো পুরো যে মনাম ইংকে আমরক নি বাকি কে তাম বাহাই ট্রিটমেন্ট রক
0: আবু আমু হংকে বুয়া যে লাম হামা হোক হাঙ্কে যে হামিয়া বাহাই ফাইমেন আমরো হংকে আমন বাঙে হিংকে বুয়া সাপকে টনে না নাঙো তো অনেক সময় যে নুকজাকু যে নাই জায়গাজন বিশৃঙ্গ কামকে নাই আঙ্কে পাথর জমুং মাহাইর থাঙ্গো বাক্সানি হিংকে বাক্সানিকে কম জমুগো বাক্সানি বা কুক জমকজাক দঙ্গো এবং নিপুরো কে বংন সাপ খাই সাকাম নগ থাঙ্গে সাপ খাই না নাংনাই চেক আপ খাই না নাংনাই ক্লিন আমরা এঙ্কে মাউথ যে যেন গার্গল খাইমানি যে আমো বে রেগুলারি খাই দোকানকে আমো হামই থাকে
1: থাকে
0: গ্যাস নি প্রবলেম রোগ যে দোকানকে আমো রংনি
1: হিসা
0: এঙ্গে মানুতা
1: আও আমি যে বাক্সা সুগো বাক্সা বাক্সা সঙ্গে মানে তামনাই রিলেশন মানে ভিক বসানি রিলেশন আবো ধরার
0: মানে ও যে লংমা হবো আবো জিন হইতে হামিয়া হাইমা দো যে এই বিলে বুকজে রেখে আবো নি কোনো অঙ্ক না ক গিয়া আবো রেগুলারি ট্রিটমেন্ট খাই কানকে মাউথ ওয়াশ ইউজ খাই দো খাঙ্কে আবো হামই থাঙ্গো
1: আবু নবান ককরে যে খাই দোনাই রক সাইমানকানা ওখাই সঙ্গে কিছু সাইমানলাইন চেরাই রকনি ব যে উমর বুয়া কাকানি উমর বসুক নি থেকে বসুক তাই তমুং ন সকাং উমর অংনানি সকাং ন বুয়া লরি না চ্যাংখা আবুকে তাম খাইনা না
0: উমরনি সকাং মানে যে টাইম গাই তো বুয়া লরি না যে চেরাই রকনি যে দুধ চাপন বুয়া কাকনানি সময় গে তো পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হতে বুয়া লরি না স্টার্ট তো ইংকে যে চিনি পার্মানেন্ট বুয়া আচাইনি সময় হিংকা ছয় থেকে সাত বছরনি হইতে ন স্টার্ট এঙ্গে থাঙ্গু যদি ন উমর নি সেকাং মানে টাইম নি সেকাং যদি
1: নারে
0: চার আরো লরি খাঙ্কে ক করে যদি লরি কাগে যদি থাঙ্গে ব কোনো কেড়ে না করে আরো বিনি যে পার্মানেন্ট বুয়া ব জরাং ফ্রুকে ব আরো আসাই ফাইনাই তো কোনো আছে কেড়ে না কোনো করে তনে না নঙ্গো বংন বরক তো চানাই বরং তো মানা খাইমিয়া যে মানে বরক জানা মুসং মানে বরক জানাই যা খাঙ্কে চিং যে প্যারেন্টস দোনায় রক বরক সে কিছা কেয়ার খাইমা দো বংন নাইকলিমা তন্নাই
1: যে ও যে আবুক দিচানাই চেরাই রক ন বরং নিহিকে বাহাই বাহাই বংন ব তো সাফ সুত্রাকে তনি না নি
0: বংন ব বং নব সাপ কেন তনি মানো যে প্যারেন্টস বরক বিনি যে বুকুক ন আবো ন অলওয়েজ কাতর তোলা রক বাইকে সাপ খাই তনে না না ওয়াইং রক সাপ খাই তনে না নাঙ্গো বং নিব
1: তমুং ন ও চাউই বরক তো থুই পাই আপুর গান ইয়াগরি পাতলা
0: বরক সাপ খাই সাপ খাই
1: আও ইংকে আমহাই ইংকে বরক দাঁতি দাঁতি খেলায় অ বুয়া সামানি ব্যায়ামার রক বাই মান জায়গা তা
0: চেরাই যে চেরাই রক আসাই দ্রব রক রকাই তো আসে কোনো প্রবলেম এবং নিঙ্কে তো কোনো অন্য কোনো প্রবলেম চানানি ইংকে বুয়া সাপুর হুঙ্গে ব্রক বুয়া সামানি ব্রক তো এক্সপ্রেস খাইমি আঙি থাঙ্গো কে যেপুরো চেরাই রকনি দুধ নি বুয়া আসাই না নাই আপনাকে ব্রক কিসা মতক সুর মতক সুর হাই রক ইংজাগুতা
1: মানি রক
0: ওয়ান স্টার্ট খাই না ইংকে

0: गोबां गंनै बिसिंगो गायसा गुसु आजैफोरखौ बुवा गेसि जागोन आं रखा आजैफोर आफोरों गायनखाय आब' दामखाय आब'
1: आब' गुनो केरेना गोरै आब' बिनि बुवानि ग्रोथ जे अब' किसा बैनि सेलाय दाति जे नर्मेल सेलाय जिखाय दाति इंगे मानो आमन कुन केरेना क करे बुवा टिका आसे खेंके जदि नो पेरेंट्स र माने जे
0: दुचारि फ्रो अपन ए असुविधा इंगे
1: आमन कुन गाय जदि नो कुन ओंग यांगे तो भाई जे छा खम नो को भाई बंग नो फुनो गय मानो बतिखे तामु बिसिं रो कुन प्रॉब्लम त एक्सरे र खाय चेरे फ्रो एमने तो एक्सरे खाय मानि कम नो आपन इमरजेंसी ओंग तो खाय नाय मान
0: इंके उ तमंग न बुआ वाइंग किसा तमने कचार कागजक रखा सैखा इंके बरक नि कांखै आबुकी डेंटिस्ट रक दखाय जे आ बरक नि ट्रीटमेंट
1: आबोनि ट्रीटमेंट गांगे तो ओरल सर्जन रखायो तो आबो चेनि डेंटिस्ट नि कबांग कबांग मा डिपार्टमेंट तंगो आरो नि काशा पार्ट इंके ओरल सर्जन हिनी तंगो बोंके जे सर्जरी बुखुंनि जे सर्जरी खाया दा आमोनि स्पेशलिस्ट उंगो परक अंगोन ट्रिक खायो जते बक्सानि वाइंग अंगो वाइंग नांग्या आसायो बक्सानि खक्सै गो नांजाग्या आसायो अबंग नंगे परक ट्रिटमेन्ट खायो
0: ता गाबुके आगि नायगिन बुआरक आसाय थावना
1: आसायो बा आसायो बक्सानि इनके तामनाय बक्सानि पार्मानेंटलि बक्सानि के तंगो दो बुआ माने मिसिंग माने गरि पार्मानेंट ल क क करे आबु कुनु বাকি বুয়া তো আসাই নাই আবু আবাইন পংনি নাইথগিন থাঙো তো জরা তংসানি খাইনার কাঙ্গে যত মানে নাইথগিন থাঙো যত ট্রিটমেন্ট খাইনানি সম্ভব দ
0: গাবন বিশ যে শিরনি বাকি বই ওয়াইং রক তামনাই সাজাকমানি বাকি যে বেমার নহনানি আমো কাঙ্কাই তাম আবু
1: শিরনি বেমার হিংকে তো অঙ্গো চিনি যে মুখাংনি যে শির দো আর হয়তো ন যে বুয়া রং যত শির জয়েন বলা কানেক্টেড দো আবনি বাঙে হিংকাঙ্কে যেন মেডিকেশন বাক্সা হিংকাঙ্কে সাজাগু বাক্সাঙ্কে তো সাজা গিয়া খাই রক দংফুর রক হিসেবে আমি বেশির রং নঙ্কে যেন বেশিরভাগ ন বেশি কক সানানি বাঙে মানা খায়ো বেশি খাই দংনান বাঙে মানা খায়ো জয়েননি প্রবলেম যে দো আমার বাঙে যেন এক্সারসাইজ রোগ রুব এক্সারসাইজ রোগ রুব গাই তাই মেডিসিন রোগ রুব বং আবো বাই যদি কন্ট্রোল হাঙ্কে সিডনি সার্জারি খায়ো আবো রঙ্কে অপারেশন খায়ো আবো বাই খাইজাগোতা গামো হিংকে অরাল সার্জন রোগ খায়ো
0: ইংকাই তাবো খরকসা বরক এক্সিডেন্ট হা রোড এক্সিডেন্ট বিন বুয়া খাকসা জয় থাকা পুরাবো জবাই সুগিয়া ইংকাই বরক নিভাগে ইংকে কতাল খায় বুয়া সামপিনা বাকি তামরক লামা
1: তো দো লামা তো গোবেমান দো যদি নবু এক্সিডেন্ট এগে থাকা বুয়া খাকসা কাকি থাকা পুনো বুয়ানো যদি ন বানচিরি মানানি মতন হিংকে তো যেন বানচিরি থাইজিং সামান যেমন আর সি টি ট্রিটমেন্ট রক সিডনি ট্রিটমেন্ট রক খাই আবনো বানচিরি হিংকে সে আগে নাই কিনো যেন বনো নাইথকেন রিবিল খাইনানি চাইতো গোটা
0: আবু কি আবু কাজাম খাকসা চজাং ন খিবি দারে ওই নাই আর খাই না কাম ন নতে
1: আর সি টি হিংকাঙ্কে বুয়া আর যে বুয়াওয়ান খাইও তো
0: আবুয়া
1: খাকসাওয়ান যদি ন ব ন সিং আবুয়ানো বাঁচিরি মানা খো গেসেন আর ট্রিটমেন্ট খাই আকনে বনো বাঁচিরে না যদি ন বুয়া লরি রক
0: দংখা
1: লরি থাঙ্কা বাঁচিরি মালিয়া কে বু ও ইয়া ফাংন সকগের নাই যে যে বুয়া বাঁচি তংমান অবনো সকগের নাই আমি পরে গে থাইসিং গো সালাইমান নিজে তা ব্রিজ খাই থেপারেন গে গানা গিনিন বুয়া তং খাই তো ব্রিজ খাই থেপা ওই বি তঙনি মানো তা আবো বাই যতন চাই মানো হাতে চাই মাইয়া মক রাখেন চাই মানো
0: আও হিংকে আবো হিংকে তো যে বুয়া তো মূ ন জয় থাকা এক্সিডেন্ট গই অমরং বাকে হিংকে ব ট্রিটমেন্ট দো এনে তিনি সাইমান লাইকা হিংকাই তাবুক বুয়া ন সঙ্গ নাইকানি খাইমানি বিশিং বিশিং সঙ্গ তাবুক বাক্সানিকে ওয়াইকলাই আজাই থাকা হিংকে ওয়াইকলাই আজাইনে বুয়া বেলাই ন মনেখে নাইথৈকে হাই নুকজাগো হিংকে বাক্সা আবো ন সুজা খাইনানি মুসং যাগো আমি হাই লামা রকমকা হিংকাই তদা দং আবো দাও সঙ্গনাও তামনে তার রাবু রকম ইংকে আমার বছর জরতেই বাহাইকে তনি না আমার কিসা সাইমান
1: যে ওয়াইং র ককয় মকই দাঁতলা আসাই যাক র পংনি বাঙে হিংকাঙ্কে আ যে তিন সামানি তার থেপাও হিমানে আবনো হিনজাকো অর্থোডন্টিক ট্রিটমেন্ট ব্রেসেস ট্রিটমেন্ট বো হিনজাকো আমার একদম বেলাই না চাকুং মানে বংনি বাঙে হিংকাঙ্কে আরো কোনো সাজ বুয়া

0: এসথেটিক্যালি মানে নাইথুক ইয়াং হয়ে থাকো
1: আও
0: মানে যে
1: আও
0: ন্যাচারাল জন মানে আপন নাইথুক
1: আও এখাই আবন সাইমান লাইকা যে বয়া ককই তো মূল অমহাইরক দখানকে সহাইকে সুজা খাইনি লামারক দোক এখাই তেব সাইমান মসমানি বয়া রক সাইন এরং এরং ফান বাকসা মানে চাখানকে থই ফাইজগু গাব তাঙ্গই মারি দে বয়া মারি দে তাঙ্গে থই ফাই আবন সাইমান
0: বয়া মারি থই ফাইমান কারণ কেনকে ও যে সামানি রকরে দা আবু চিন বয়া বা চিন মারিনি ব কসা রোগ হাবু গাবো জমুগুই টঙ্গো সাবং গিয়া কে আবন হইতে উঙ্গো তো আরো তা মারি কে অস্তে অস্তে কে ফুলি না ফুলি ও তা কে আবন হইতে গাবন গাঙ্কে সাকাম নগো ফাইয়ে সাপ খাইজাগৈ আমরে রেগুলারি মেইনটেইন খাই তংখানকে ও মাউথ ওয়াশ রোগ যে গার্গেল খাই মানে আমরও খাই তংখানকে আবো ঠিক এঙ্গেই থাঙ্গো
1: গে আবন আক বাকসা বাকসা নাকি ব বয়াও কসক খাইগ্রী মানে থাজিং সঙ্গে পুলাও সালাইমান সগর হই আমরক সক জায়গা ফানোসে বাকসাকে বয়া ছিং ছিংকে বিশিং বেলাই সাজাগু গে আমরকে তাঙ্গে সাজানো বিশিং তে সগৈ তো না আবম বদে
0: যতীন আমি যে যে ইংজাং নাই রায় বাকসা নিকাই তো বেশিরভাগ চিং চিং ইংজামা হাঙ্কে উমর গবং বর রোগ উংজাগো চাই আশুক বছর চাই তো মানে ইংকে চিনি বয়াবো চামু চিন বয়া চাম মানে কারণে চিন বয়ানি যে গ্রাক লেয়ার চিনি বয়ানি গ্রাক লেয়ার আবো গ্রিঙ্গি থাঙ্গো যে সেন্সিটিভ পার্ট ইংমানি বয়ানি আমর সগুইও গাফর হংকাঙ্কে আবো জিং জিং সিনাই দি ঠান্ডা নাকে জিং জিং এংনায় সামা সামা আমন হে যদি কষক গ্রী তলা রগো বয়ানি অঙ্গ ওয়াইং তলা রগো কোনো মানে নুকজা গিয়া কবলা গ্রী হাগর গ্রী কোনো ইনফেকশন রকি হিঙ্গে আবন সুং নর্মাল ফিলিং কাইসে সাকাও কাইসে লেয়ার রিউই আবনও ফিল খাই রো যাতে বিনি আর সিরিক সিরিক মানে হামনানি বঙ্গে রেগুলারলি টুথপেস্ট রোগ
1: আহাইকে সিনি সাইমান লাইখা সিনি বুকুক ন সুকুক হামা মনামিয়া তন্না বাকি বা বুয়া সকমানো সাতিরি নারা তন্না বাকি তাম তাম রোগ লামা তং তাই বুয়া সাই তংমা জল রোগে সাম রোগ নগ খাইমান অবরক বো সাইমান লাইকা গে ফাইনাই জরাবো সঙ্গেব বোয়ানো তৈনাই তেবো কাহাম কাহাম কক সিলাইনে তিনি জরাবো পাইখেবা সঙ্গিনি অরণ্য বাসানান ফাইসিং মা থাংলাই সিনাই গে আশুক জরা গদক মালমই যে তাকু বুক সঙ্গাই দমনি বাকে নরংনব হামবাই তাই সিনের জরা রইনে ফাইসময় বাকে সিনি সাকনাই গ্রং নবো হাইন বেলাইনো হামবাই গে যতন হামবাই তাই ম্যাডাম নো হাইন বেলাইনো হামবাই খুলমকা
0: খুলমকা
2: আর সুখজোরা ডাক্তারনি বান্ধা খাবাই খা তাবো খাবাই চাম্বং চাম্বং খরানো বিরজা দেব বর্মা

0: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানে বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যেই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো

সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেলমন্ত্রক জানিয়েছে, কবচ 4 এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি, দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে। সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধের সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী 9-6 অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে

ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দিন সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেবর্মা তিনি ককটমা ভূভাগ রকমখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাইথাক বখাগ নিউজিল্যান্ড অকল্যান্ড থাঙ্গি সগৈকা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও শালনি রময় সংসাজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নুই সাই নিশিদক তিনি পাইখ্যা হাস্টেও সয় রাংমারি বাই হুকবার খাইনের অনি থানি মাই পাইমা সামং বতাং তিনি নিসিমি চেংজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনালনি উলনি ম্যাচও তিনি স্পেন বাই বেলজিয়াম থংলায়েন মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়েমানে পাইথাক বখাগ নিউজিল্যান্ডে অকল্যান্ড থাঙ্গি সগৈকা আরও বনো লামসকা নিউজিল্যান্ডের মন্ত্রীপক্ষক ক্রিস্টোফার লাকসন মন্ত্রীপক্ষকনি বেড়াইমা থাংমানো রগী আরও তংনাই ভারতনি লুকুরংনি বিশিং খাতং খাজা অংমা নুকজাখা ভারতনি মন্ত্রীপক্ষক নিউজিল্যান্ড বেড়াইনা থাংমাবাই কাইনি হাকতনি হারলক রাগ অংগানো হিনই খাকাজা বেড়েমা জরা বানিয়া রং রং বক সিনমুং থং তাই হুকুমনো খুবই জুদা জুদা দিখেল চুপামুং করা খাইনানো তৈব কগলাম অংগানো মানথাইনি ককনো ওয়ানসুগে সামুং তাঙ্গি থাংমানো অংখা মনুষ্যনি যতনি কতর ফান হিনি সাকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী বাইথাংনি হদালাম সংস্কৃত সুবা সিতম শেয়ার খ্লাই মন্ত্রীপক্ষক সাকা সেবা বাইথাংন বেদমা তাই লুক হামক্রাই রুকজাক সামুং অংকা হদা তাই হাকতন হামসারি মুনি থং মন্ত্রীপক্ষক তৈব সাকা অ নাহার মুনুতে হাকতর বুসকাঙ্গি টঙ বেবাক লুকুরংনি লাংমাওয়া হামক্রাই খ্লাইনা তাই হদাও কাহাম সেলাই মুংতুবনা নাহাই হাপাং সামুং তাঙ্গি টঙ্গো মন্ত্রীপক্ষক সাকা যতনি কথাজাক চাইটুমুং তাই শাক বেদকি সামুং তাংমাবাই কাইসা হামসাজাক তাই চুকজাক হাকতর সুনামতি সেমানাই রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তংখর গদালজাক চুং ফেরাং আসাইরিমা সেব বাই হাকতর তাইওয়াইসা চুং ফেরাংনি নাংকুকমা রাও বাজিনি গবাং সুপুংজাখা তিনি বাইথাংনি হদালামো মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা অ তালনি শালদক শালমারি রিনিউয়েবল আসাইরিমুং থাইনি চুং ফেরাং রাও বাজি দশমিক নৈ শক পাইকা মোজাং যোশী অ সাসমুং হাকতনি তংখর গদালজাক ফান আসাইরিমুং সেব কাহাম ফুনংমারি হিনি খুরসাকা বসাকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদীনি তুইদুল মুম্বাই ভারত দশাউই হামক্রাইনি লামো বুসকাঙ্গি টঙ্গো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে মিশন স্টিয়ারিং গ্রুপ নি উলথাম পান্ডা তিনি দিল্লি কতালো সংসাজাখা আবনো তুইদুলখা কেন্দ্রনি শাখা মন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়ালটি পান্ডাও মানজাখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্র হাপনে কাইসা নাংকুকমা ডিজিটাল শাখাম চেতন আবনি সেব বাই হাকতনি বেবাক লুকুরং ডিজিটাল শাখাম ছিনুমং ইয়াফারমানি লগি লগি শাখাম সেব নাই মথাং রুকজাক তাই স্রাই স্রাই খ্লাইমানখা মন্ত্রকরা তৈব শাখা হস্তিনী রাও চার্চিল লুকুরংনি আবা অ্যাকাউন্ট খ্লাইজাখা আবনকারী হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি তাই হেলথ প্রফেশনাল রেজিস্ট্রিনি সামুং রাও রা সাসারি জাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশননি বিশিং মডেল শাখামনক অঙ্গে আইজিএম শাখামনক শাক হাইমারং শাখামনি সেব ডিজিটাল রাইজাতেই ইয়াফার জাগি টঙ্গো হাস্তিনি শালথাং হাংকর্ন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশননি বিশিং মডেল হাংকর চঙ্গই জুদা জুদা সামুং বতাং সাসারি নাও সাইজাকা দিল্লি কতালো সংসদজাক অ পান্ডাও কেন্দ্রনি মন্ত্রী ইয়াকসু প্রতাপ রাও যাদব অনুপ্রিয়া প্যাটেলটি জিতিন প্রসাদ বো মানজাখা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও শালনি রময় সংসদজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈশিদক তিনি পাইখ্যা হাকতর হাকতর ফাতনি খরকসা সৈ নৈরানি গবাং রাং বক্সিনাই রক তাই লুক আদংনংনি মানজমুংবাই বেবাগে কাইথামরা ব্রিজনি কক খালাইমাও মুংসই রাখ্যা রাং বক্সিনমুংনি রাংমারি রমজাকা খক সা রাসাই নৈচিবা সাই রোজাকনি গবাং রাং তিনি বাণী ককটমা থুমনাই রংনি থুমা সুনাম করতে বানিয়া নাইখুংনি তাংক্রা কিরণ গীতে অ ককটমানো রিখা মশাকা।

মন্ত্রক রাতে মন্ত্রিসভায় আদং রোগ রং বক সিনাই বাই কগলাম সালাইমাও আচুখা হাস্তিনি রং চুং ফেরাং বেড়াইখ্রি রিয়েল স্টেট হুকবার বাঘ মালমাতা হামক্রাই নাইখুং সুনামখর সাকাম সেপনো খুবই জুদা জুদা দিখিল কক খালাইমাও মুংসই রেলাইমানো তুই গরংজাক নাইখুংনি তাংক্রারও ককটমা থুমনারমনি থুমা শুক্রবৈ সাইখনারিকা বিজনেস কনক্লেভ এন এইচ পি সি লিমিটেড তাই ত্রিপুরা চুং ফেরাং নাইখুংনি বিশিং চুং ফেরাং পাই মুংসই রেলাইখা অক খালাইমুংনি বিশিং অরুণাচল প্রদেশের সুনামজাগী টংমা এন এস পি সি নি সা সাই সিনিরা নৈশে মেগাওয়াট ফান গনাং তৈনি চুং ফেরাং

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। 2 দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হয়েছে। দেশ বিদেশের 1,200 বিনিয়োগকারী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য আর্থিক মূল্য 1,21,000 কোটি টাকারও বেশি। আজ মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এই তথ্য জানান। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিনিয়োগকারীদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রাজ্যে শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, রিয়েল এস্টেট, কৃষি, উদ্যান, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প ও স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবগণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। বিজনেস কনক্লেভে NHPC লিমিটেড এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান NHPC 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে টানা 40 বছর এই চুক্তি কার্যকর থাকবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগরতলায় বিজনেস কনক্লেভে রাজ্য কৃষি দপ্তরের সঙ্গে 29টি সংস্থা 1,117 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে মৌ স্বাক্ষর করেছে। কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণ, গুণগত মানোন্নয়ন, সেন্টার ফর এক্সিলেন্স ইত্যাদি বিষয়ে লগ্নির প্রতি ওই সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। এদিকে আজ আগরতলার অরুন্ধতীনগরে কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরব আমির শাহির দুবাইয়ের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী সংস্থার কাছে 182 কিলোগ্রাম সুগন্ধিযুক্ত কালি খাসা চাল, 1,200টি সুগন্ধি লেবু এবং 300টি কুইন ভ্যারাইটির আনারস রপ্তানির সূচনা করেন। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুর মহকুমার কাঁকড়াবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় চলতি রবি মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য 2,369 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর মোট 20,800 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের 31টি কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আর্থ সামাজিক মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি 100% বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে 35,500 হেক্টর জমিতে কৃষিকাজ হচ্ছে। পতিত জমিকে অধিক পরিমাণে কৃষি আওতার আনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট 2টি মহকুমাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার দেও ও মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কমেছে। জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলি থেকে বন্যার কারণে আশ্রিত মানুষজন আজ দুপুর থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কুমারঘাট মহকুমায় 29টি ত্রাণ শিবিরের মধ্যে বর্তমানে 21টি ত্রাণ শিবির খোলা রয়েছে। কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা আমাদের আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ডে এসে পৌঁছেছেন, যেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রবাসী

ভারতীয়দের পাশাপাশি বহু নিউজিল্যান্ডবাসীও ঐতিহ্যবাহী মাওরি অভিবাদন কিয়া ওরা মোদির উচ্চারণে তাঁকে স্বাগত জানান। প্রায় 40 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব এবং গভীর আবেগের। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিকের ডিজিটালি স্বাস্থ্য পরিচয় প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে নিরাপদ ও সুসংহত প্ল্যাটফর্মের আওতায় আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জনসংখ্যার প্রায় 80% নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাছাড়া হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি এবং হেলথ প্রফেশনাল রেজিস্ট্রির কাজ 100% সম্পন্ন হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল হাসপাতাল হিসেবে IGM হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা ডিজিটালি প্রদান করা হচ্ছে। রাজ্যের পশ্চিম জেলাকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল জেলা হিসেবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করার জন্য নির্বাচিত করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল এবং জিতেন প্রসাদ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস আজ সাবরুমে চালু হয়েছে। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। 15 শয্যা বিশিষ্ট এই সখী নিবাস নির্মাণে 12 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ 26তম জাতীয় মৎস্য চাষী দিবস। এ উপলক্ষে আগরতলার মৎস্য মহাবিদ্যালয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মৎস্য চাষীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে প্রতি বছর প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। তাতে প্রায় 30,000 মেট্রিক টন মাছের ঘাটতি থাকছে, যা বহিরাজ্য থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে। মৎস্য দপ্তরের আজ কৈলা শহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল। ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি রয়েছে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে জম্পুই জলা প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের পঞ্চম খেলায় জম্পুই জলা প্লে সেন্টার 5-0 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। আগামীকাল সুপার লীগের শেষ খেলায় রানার্স দল চূড়ান্ত হবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা খোয়াই, গোমতি, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাবরুমে 83.5 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45 মিনিটে।

দেখুন, প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, এখন নাটক শুনবেন, নাম বিদায় সেলাম।

0: le nao. Ehi, Vanna!
1: Ciao, Mujor!
0: Vai, ora, cai, se ci!
1: Ugli, haura, medini pure, rasonco, proja, Mujor!
0: Hazra, ereci!
1: Ah, Mujor! Sudo, apna, sunghe, de cagarte, già!
0: Già! Eke, eke, padi, ede!
1: Già, hukum, malik!
0: Beiman, biado, besaro, mei, gorib, jatta!
2: Ma, natta, mongo, guru, baba!
0: Che tu mi? Hazna, ereci!
2: No, baba! Gorib, brahmon! দুবেলা দুমুটু বাতি জুটে না, খাজনা পাবো কোথায়? সবে মাত্র দু ভিগে জমি, তার ফলন্ত ধান তোমাদের ঘুরে খেয়ে নিয়েছে।
0: বেশ করেছে, আমি প্রজাদের ধান পাড়া দিতে আসিনি, আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির খাজনা কাদায় করতে এসেছি।
2: দয়া করবে হুজুর, আমি ব্রাহ্মণের ছেলে, আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমায় একটা মাস সময় দিন, আমি যেমন করে পারি বাকি খাজনা শোধ করবো।
0: যা যা, খাজনা দিতে পারবে না, নজরানা দিতে পারবে না।
2: আমাকে লাথি মারলে কাশাই।

0: বলো রে জাঠা, এ কন্যাকার
1: আমার।
0: না না, তুমি মিথ্যাবাদী, তুমি শয়তান, তুমি দেশের দুশ্মন, তোমাকে আমি
2: আমার বাপজনকে ক্ষমা করো, তোমার পায়ে ধরি।
0: ক্ষমা? তুই জানিস না বোন, এই শয়তান শুধু দেশের নয় আমার নিজেরও কি সর্বনাশ করেছে। শোনো শয়তান, আজ তোমাকে হাতের মুঠোর মধ্যে পেয়েও আমি ক্ষমা করে গেলাম, কিন্তু ভবিষ্যতে যদি এই রকম পরিবেশে পাই তাহলে সেদিন তোমায় উপহার দেব জীবন্ত কবর।
3: বাংলার নায়েব নাজিম রাজা খাঁর গায়ে হাত দিলে তার কলিজায় উপরে নেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কে আছিস? আতর আলীকে তলব দে।
4: বান্দার সালাম পৌঁছে জনাব।
3: যাও, 5000 সৈন্য নিয়ে জমিদার ভূদেব রায়ের খাস কাছারি আক্রমণ করো, আর ওই বেদব পান্নালালকে চাবুক মারতে মারতে এখানে হাজির করো।
4: যো হুকুম মালিক।
2: দাঁড়ান শেরেসাদার সাহেব, কি অপরাধ করেছে ওরা?
3: অপরাধ? ওরা গরিব, ওরা যে পাতে খায় সেই পাত ছেড়ে।
2: বাঙালি আজ গরিব কেন বাপজান? তারা আজ নিজের মানবতা মনুষ্যত্ব স্বেচ্ছায় বিলিয়ে দিয়েছে বিদেশের পদতলে, সে কি তোমরা না?
3: আয়েশা,
2: রাশের প্রান্তরে ওই শয়তান ইংরেজ পরাজিত করলো বাংলার নবাবকে, সেদিন তো বাংলার স্বাধীনতা রক্ষায় সিরাজের পাশে ছুটে যাওনি?
4: এ তোমার অনধিকার চর্চা।
2: প্রভু

0: সন্তানের কর্তব্য। আপনি বৃদ্ধ আর আমি তার সন্তান।
1: না, আতরালি শুধু বৃদ্ধ নয়, তোর ভাবি খসম।
0: পিতার ইচ্ছায় দারিদ্রতা বরণ করা যায়, কিন্তু যায় না দেশদ্রোহীকে বিবাহ করা। আতরালি তোমার কাছে সুযোগ্য পাত্র হলেও আমার কাছে সে ঘৃণার পাত্র।
2: আয়েশা!
0: হ্যাঁ সরস্তার সাহেব, আমি দেশপ্রেমিক পথের ভিক্ষুককে খোদার আসনে বসিয়ে হার সেভেরে সালাম করি, আর তোমাদের মতো দেশদ্রোহীদের আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি।
2: জনাবাসের স্পর্ধা দেখলে?
1: হ্যাঁ, শাসন করতে হবে।
3: কাকের বাসায় কুকিল সাবো? শাশুনি কি ডাক ভুলবে?
1: বেয়াদব, এখনো বেঁচে আছি।
3: হ্যাঁ বেঁচে আছি, কেবল তোমাদের কবরে মাটি দেবার জন্য।
2: ওস্তাকে মাফ করবেন জনাব, একটা কথা।
1: বলো।
2: আয়েশা কি আপনার নিজের মেয়ে নয়?
1: বাজে কথা রাখো, যাও।
2: যাচ্ছি, তবে আমাদের সাথীর ঝামেলাটা মিটিয়ে দেবেন জনাব। সালাম জনাব, সালাম।
1: আয়েশা আমার নিজের মেয়ে নয়, একথা আমি ছাড়া তো কেউ জানে না।
4: আর একজন জানে রে চাকা, মেয়েটাকে যে ধরে এনে তোমার কাছে পালন করতে দিয়েছিল।
1: শ্যাম রে সাহেব।
4: আচ্ছা, কি প্রতিশ্রুতি সেদিন তুমি দিয়েছিলে রে চাকা?
1: আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মেয়েটি যুবতী হলেই আপনার হাতে তুলে দেব।
4: আর শুধু সেই জন্যে বাংলার নায়েব নাজিম পদ তোমায় পাইয়ে দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি আমি পূর্ণ করেছি, অথচ তুমি
1: মেয়েটা আমায় বাপজান বলে ডাকে রায় সাহেব, তাই
4: তাই তুমি ইচ্ছা করে তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছো। কিন্তু এর পরিণাম কি জানো?
1: জানি রায় সাহেব, আমার নবাব নাজিম পদ খতম।
4: তবুও
1: তবুও পারবো না আয়েশাকে আপনার হাতে তুলে দিতে, কারণ আমি আগে পিতা তারপর বাংলার নায়েব নাজিম।
4: আচ্ছা দেখা যাবে, বালিকা কন্যার প্রতি এই দরদ।

0: আমি বিশ্বাসঘাতক সীতাম রায় দেশের সঙ্গে শত্রুতা করে আসছে বিহারের নায়েব নাজিম লোক সমাজে পরিচয় দিতে লজ্জায় মাথা নত আসে যে সীতাম রায় আমার ভ্রাতা এই যে এসো পান্নালাল নায়েব নাজিম রে জাকাকে কি বলে এসেছো
1: বলে এসেছি ইস্ট ইন্ডিয়া বেলিয়াকে আমরা খাজনা দেব না আরও জানিয়ে এসেছি বাংলার দরিদ্র প্রজাদের ফসলের ক্ষতিপূরণ না দিলে আমরা ঘোড়া ফিরিয়ে দেব না
0: ও তাহলে দেখছি একটা যুদ্ধ বিগ্রহ না বাদিয়ে ছাড়বে না
1: তবু অন্যায়ের প্রতিবাদ করে মরা অনেক ভালো
0: মৃত্যু তোমার কাছে আদরের হতে পারে পান্নালাল কিন্তু সকলের কাছে তা নয় তুমি ভুল করেছো
1: আমার ধারণা ছিল আপনার অমত নেই আর এই অন্যায় আপনি সমর্থন করবেন না
0: কিন্তু আমি এখন যদি বলি যে অকারণে অশান্তি আমি পছন্দ করি না তখন তুমি কি করবে
1: এই মুহূর্তে ঘোড়াগুলো ছেড়ে দিয়ে রেজা খার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আসবো আর আপনার দাসত্বের পায়ে প্রণাম জানিয়ে এই দেশ ছেড়ে আমি চলে যাব
2: তাই যাও পান্নালাল রাজকাজ করতে হলে শুধু দেহে তাকত থাকলেই হয় না বুদ্ধি থাকারও প্রয়োজন
0: যথার্থ
2: হ্যাঁ বাবা যুদ্ধে যুদ্ধে কি দেশটা ধ্বংস করে দেবে আমার এসব ভালো লাগে না পান্নালালকে দূর করে দাও তুমি আর যুদ্ধ করো না
0: হ্যাঁ আমিও তাই ভাবছি
2: মানুষ আনন্দ করুক ফুর্তি করুক তা নয় শুধু যুদ্ধ আর যুদ্ধ
0: তুমি বড় নির্বোধ পান্না অকারণ ইংরেজদের সঙ্গে বিরোধ করার কোনো অর্থই হয় না কি বলো পান্নালাল
2: নিশ্চয় বিরাট শক্তিশালী ইংরেজ শক্তির সঙ্গে বিরোধ করা শুধু মূর্খতা নয় দেশদ্রোহিতা
3: দেশদ্রোহিতা নয় দাদা দেশপ্রেমিকতা কেন আমরা খাজনা দেব সাত সমুদ্র তেরো নদীর পাড়ে তস্করদের
2: সে তুই বুঝবি না এটা রাজনীতি
0: হ্যাঁ জয়া আমার বুঝদার সন্তান শ্রীমান জয়দেব যা বুঝেছে তেমন বোধ শক্তি তোমাদের নেই পান্নালাল
1: হুকুম করুন
0: তোমার ধৃষ্টতা বা মূর্খতার শাস্তি স্বরূপ গ্রহণ করো আমার তরবারি আজ হতে তুমি শুধু আমার তহসিলদার নও তুমি আমার মহামন্ত্রী
2: বাবা
0: ভেবে আশ্চর্য হতে হয় জয়দেব আমার এক নিম্নপদস্থ বেতনভোগ কর্মচারী দেশের সম্মান রক্ষার জন্য জীবন তুচ্ছ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে আর তুমি আমার উত্তরাধিকারী হয়ে বিদেশির বদলে হন করার জন্য উন্মুখ হয়ে উঠছ ছি ছি ছি তুমি জানো না মূর্খ এ দেশ ইংরেজের নয় এ দেশ হলো মিলিত হিন্দু মুসলমানের পবিত্র মাতৃভূমি
2: বাবা আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন
3: আর তোমার প্রয়োজন সিংহাসনে বসে ওই ইংরেজের গোলামি করা ছি ছি দাদা তুমি কি মানুষ
2: হ্যাঁ মানুষ তবে তোদের মতো উন্মাদ নয়
0: চল তো মা আমায় ভালো করে রণসাজে সাজিয়ে দিবি
1: আপনাকে যুদ্ধে যেতে হবে না মহারাজ যদি সত্যি রাজা খা আমাদের খাস কাছারি আক্রমণ করে তাহলে আমি একাই সেই দেশদ্রোহীকে বন্দী করে আপনার কাছে নিয়ে আসবো আপনি শুধু আমি আশীর্বাদ করুন প্রাণ দিয়ে যেন আমি এই দেশের সম্মান রক্ষা করি

0: নারী
1: আশীর্বাদ করি বাবা, তোমার মতো সুসন্তান যেন বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করি।
0: আপনার এই আশীর্বাদ আমার রক্ষা কবচে থাকবে মহারাজ, আমি প্রাণ দিয়েও আমার দেশের সম্মান রক্ষা করব।
2: দাঁড়াও,
0: কিছু বলবার জন্য আমায় ডাকছেন?
2: তুমি আচ্ছা ভদ্রলোক, গায়ে পড়ে মেয়ে ছেলের সঙ্গে আলাপ করতে চাও? আচ্ছা, আমি বাবাকে বলছি সব কথা।
0: আপনি ভুল করছেন, আমি নারী জাতিকে মাতৃবোধ জ্ঞান করি, তাই আমি যখন কোনো নারীর কাছে এগিয়ে যাই তখন হৃদয়ে ব্যাকুলতা নিয়ে মা মা বলে যাই। প্রেম নয়, ভালোবাসা নয়, শুধু শ্রদ্ধা, শুধু ভক্তি, শুধু প্রণাম।
2: অদ্ভুত মানুষ, কতদিন কত রকমের মনের আসল কথাটা জানবার চেষ্টা করছি কিন্তু পারিনি। একই দাদা তুমি?
3: চুপ দাদা, দাদা কে দাদা? তুই হলি নায়েব রঘুনাথের কন্যা, পিতা দয়া করে তোকে আমাদের সংসারে স্থান দিয়েছেন।
2: তা আমি জানি দাদা, পিতা ইংরেজের নীলকুঠিতে সাহেবের গুলিতে মারা যাওয়ার পর মহারাজ এই জয়াকে তোমাদের সংসারে স্থান দিয়েছেন। আজ আমি তোমার বোন, তুমি আমার ভাই।
3: যা যা, ওসব বাজে কথা আমি আর শুনতে চাই না, আমি তোকেই চাই।
2: সে কি দাদা, তুমি যে আমার ভাই, আজ 8 বছর তোমার ওই কপালে আমি যে ভাতৃটিকায় কে দিয়েছি ভাতৃদিতি আর পূর্ণতিথিতে, সেই তুমি আমাকে? না না, তা হতে পারে না, তার চেয়ে তুমি আমাকে হত্যা করো দাদা।
3: ব্যর্থতার হাহাকার বুকে নিয়ে আমায় ফিরে যেতে হবে?
2: হ্যাঁ।
0: চমৎকার যুবরাজ, এক মাতৃগর্ভে জন্মগ্রহণ না করলে বুঝি নারী জাতটাকে ভগ্নির মর্যাদা দেওয়া যায় না?
3: সে কৈফত তোমাকে আমি দেব না, কারণ তুমি আমার চাকর। তোমার জন্ম আমার গোলামি করতে, আমাকে শাসন করতে নয়।
0: চাকর যেন মানুষ নয়, চাকর যেন এই মাটিকে ভালোবাসে না। দেখুন রাজকুমারী, চাকর আপনাদের কাছে সম্মানটুকু পায় না, তবু তারা মনিবকে ভালোবাসে।
2: আমার পাগল দাদাকে তুমি ক্ষমা করো, আমি দাদার অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
3: চমৎকার। ওই দেখুন পিতা, আপনার আদরিনী কন্যা আর প্রিয়তম গোপন বৃত্তের গোপন অভিশাপ।
0: কুমার
3: চট। পিতা, আপনি যদি এই স্বেচ্ছাচারি দম্পতিকে শাসন না করেন তাহলে
1: তাহলে আমার রাজধর্ম কলঙ্কিত হবে।
2: জয়া মিথ্যা বাবা, এর কোনো অপরাধ নেই।
1: পান্নালাল
0: মহারাজ, জন্মাবধি আমি অন্য কোনো শিক্ষা পাইনি, আপনি আমার জীবনের আদর্শ।
1: জয়দেব, আমার চাবুকটা নিয়ে এসো।
3: আমি এখনই যাচ্ছি পিতা।
2: ক্ষমা করুন বাবা, এর কোনো অপরাধ নেই।
1: পান্নালাল, তোমার কিছু বলার আছে?
0: না মহারাজ।
1: তাহলে কি আমি বুঝব তোমার কোনো অপরাধ নেই?
3: এই নিন চাবো।
1: এই অপরাধের শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত হও পান্নালাল।
0: মহারাজ
2: ক্ষমা করুন পিতা।
1: না না, ক্ষমা নেই, তোমার অপরাধের শাস্তি স্বরূপ গ্রহণ করো এই চাবো।
3: পিতা,
1: যে জানোয়ার যৌবনের উন্মাদনায় ভুলে গেছে ভাই বোনের সম্পর্ক, তাকে চাবুক মেরে বুঝিয়ে দাও মা বকরির সম্মান কিভাবে দিতে হয়।
3: পিতা,
1: যদি মানুষ হতে চাও তুমি পান্নালালের পদতলে বসে মানুষের ব্রত গ্রহণ করো, নইলে আমি তোমায় পশুর মতো হত্যা করব।
0: নিন যুবরাজ, এই চাবুক দিয়ে আপনার দেহের ওই শয়তানটাকে শাসন করুন।
3: আচ্ছা, যদি দিন পাই এর উত্তর আমি এই চাবুকের ডগায় দেব।
2: আমি বেশ বুঝতে পারছি দাদা, এই অপমান নীরবে সহ্য করবে না।
0: তার জন্য আমি কি করতে পারি?
2: তুমি আমায় গ্রহণ করো।
0: ক্ষমা করুন রাজকুমারী, মহারাজের বিনা অনুমতিতে আমি আপনাকে গ্রহণ করতে পারবো না। সামনে আমাদের বিরাট কর্তব্য, রেজাকার সৈন্য আসছে আমাদের স্বাধীনতা হরণ করতে।
2: তবু শুধু একটা প্রতিশ্রুতি?
0: প্রতিশ্রুতি শুধু যৌবনের উন্মাদনা নয় দেবী, প্রতিশ্রুতি হলো পবিত্র শপথ।
2: তাহলে কি তুমি আমার মৃত্যু চাও?
0: না, আমি চাই নারী হোক সর্বশক্তি বানা জগৎ ধাত্রীর মতো।
2: তুমি?
0: আমি পুরুষ, আমি নিষ্প্রাণ, আমি কঠোর।
2: ওই নিষ্প্রাণ কঠোর পাষাণ দেবতায় আমি প্রাণ প্রতিষ্ঠা করব, নইলে বিধা।

0: পুত্র জয়দেব রায়।
1: না মিথ্যা কথা, যাক বলো যুবক কি সংবাদ নিয়ে এসেছো?
2: সিপাহী গাজীর আসন্ন যুদ্ধে আমি আপনাদের সাহায্য করব। বিনিময়ে
0: কি চান?
2: সিপাহী গাজীর জমিদারি।
1: তোমার সাহায্য আমরা গ্রহণ করব, তবে তোমার ক্ষমতার প্রমাণ দিতে হবে। পারবে যুবক?
2: হ্যাঁ পারবো।
1: উত্তম। রে কাকা, এই যুবকের বিশ্রামের ব্যবস্থা করুন।
0: শুনুন কুমার, আমার আপনার প্রতিশ্রুতি যদি আপনি পালন করেন তাহলে আমাদের ওই জায়গাটি জাগির দান করব, আর তা না করে যদি বেইমানি করেন তাহলে যুদ্ধ ঘোষণার পূর্বে আপনাকে তুফাইল মুখে উড়িয়ে দেব। হুঁশিয়ার।
2: অপমান! কে পিতা, কিসের দেশ ও প্রেম? যে পিতা সন্তান অপেক্ষা ভৃত্যকে সম্মান দেয়, যে পিতা পালিতা কন্যার জন্য পুত্রকে অপমান করে, সে পিতা পিতা নয়, জন্মদাতা শয়তান।
1: ঠিক বলেছেন হুজুর,
3: জন্মদাতাকে যে পিতার সম্মান দিতে হবে এমন কোনো কথা নেই। ওই যে কুত্তাগুলো, ওরা কি পিতাকে পিতার সম্মান দেয়?
2: ওরা যে জানোয়ার।
3: এই দুনিয়ায় দু চারজন ছাড়া সবাই তো জানোয়ার হুজুর। ওরাও খায় ঘুমায় বাঁচবার জন্যে কামড়া কামড়ি করে, আর আমরাও তো তাই করি। মেহরবান নিন জনাব, শরাব নিন, জাহানের সেরা চিজ এই শরাব, কোনো সময়ই বেইমানি করে না।
2: আচ্ছা বান্দা, তুই ধর্মকে বিশ্বাস করিস?
3: না হুজুর, গোলামি করতে গেলে ধর্মকে বিশ্বাস করা যায় না।
2: তুই ভগবানকে বিশ্বাস করিস?
3: না হুজুর, ও ভগবান বলুন আর আল্লাহই বলুন সব জুট, ওই ভগবান খোদা নেই বলেই তো আমরা যা ইচ্ছে তাই করছি।
2: তবে কেন আমি আমার অপমানের প্রতিশোধ নেব না? কেন আমি বড় হবার সুবর্ণ সুযোগ খেলায় হারাবো?
4: চমৎকার কুমার বাহাদুর, আপনি তাহলে রাজা ভূদেব রায়ের পুত্র? পিতৃ শত্রুর এই শিবিরে হাতে মদের গেলাস।
2: কে আপনি?
4: আপনার পিতার পরম শত্রু নায়েব নাজিম রেজা খান কন্যা আমি, নাম আয়েশা।
3: কুমার বাহাদুর পিতার বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের হয়ে যুদ্ধ করবে?
4: পিতার সুযোগ্য সন্তান, দেশের গৌরব, জাতির গৌরব। চমৎকার আপনার দেশপ্রেম, চমৎকার আপনার পিতৃভক্তি।
3: বিলিদার, উনি আমাদের অতিথি।
4: হ্যাঁ অতিথি বলে তো ছুটে এসেছিলাম বান্দা, বাংলার বীর সন্তান ভূদেব রায়ের পুত্রকে দেখতে।
2: আমাকে অপমান করবার কোনো অধিকার আপনার নেই। আমার সম্বন্ধে আপনি কতটুকু জানেন?
4: এইটুকু জানি যে আপনি আপনার পিতাকে হত্যা করে তার জমিদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিতে চান।
2: না শুধু তাই নয, আমি চাই অকারণ রক্তপাত বন্ধ করতে।
4: ও

0: বেকুল হয়ে পড়েছেন, তাই অনিচ্ছা সত্ত্বেও শরাব পান করছেন। আফসোস, বহুত আফসোস। এই বান্দা ভালো শরাব নিয়ে আয়।
1: যা হুকুম দিবি জান।
2: অভদ্রতার একটা সীমা থাকা উচিত।
0: ভদ্র ব্যবহার তারাই পায় যারা মানুষ। আপনি যদি মানুষ হতেন তাহলে জন্মভূমির মর্যাদার রক্ষায় রণক্ষেত্রে পিতার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতেন।
2: অসম্ভব, তার হয় না।
0: অসম্ভব যদি তবে ওই ইংরেজদের পদদহন করুন, ওদের পদা ধুলে মাথায় তুলে নিন খোদার আশীর্বাদ জ্ঞানে।
2: হুঁশিয়ার বিবি,
0: সাবধান শয়তান। নিজের দেশকে বিদেশের পায়ে বিলিয়ে দিতে যে চক্রান্ত করে তাকে আমি বান্দা, আমার চাবুক।
2: এখানে অপমান। আচ্ছা ঠিক আছে, আগে কাজটা কোনো রকমে উদ্ধার করি, তারপরের সমুচিত জবাব দেব।
3: ধার দেনা ভিক্ষে কোনো ক্রমে একটা টাকা জোগাড় হলো না। বউটা আজ এক মাস পাড়া ঝরে ভুগছে, যার কাছে যাই সেই বলে নেই। ও ভগবান, এ তোমার কি পরীক্ষা?
2: এই যে ঠাকুর, আজ সন্ধ্যের মধ্যে বাড়ি ফাঁকা না করলে কোম্পানির ফৌজ এসে তোমাদের সবাইকে তাড়িয়ে দেবে।
3: আমার বাড়িতে গিন্নির খুব অসুখ, তাকে নিয়ে কোথায় যাবো বাবা?
2: জাহান্নামে।
3: টাকা পয়সা কোথায় পাবো বাবা? আমরা খুব গরিব বাবা, আমার যে ধুমি যে জমিতে দাঁড় হয়েছিল তা আপনাদের ঘোড়ার পাল এসে সব খেয়ে নিয়েছে।
2: বেশ করেছে, ঘোড়ায় আবার ধান খায়। ওসব মিথ্যে কথা অনেক শুনেছি, সাপ কথা। যদি ভালো চাও তো সন্ধ্যের মধ্যে বাড়ি ফাঁকা করো, নইলে কাল সকালে এসে সবাইকে জবাই করব।
3: নারায়ণ, এই তোমার সুবিধা? জীবনে ত্রিসন্ধা না করে যে জলগ্রহণ করেনি, জ্ঞানে অজ্ঞানে যে কারণে ব্যথা দেয়নি রুগ্নাশ্রীকে নিয়ে, তাকে আজ পথে বার করলে দয়াময়।
4: বাবা বাবা ছুটে এসো, মা কিরকম করছে। আমি কবরেজ মশাই বাড়ি যাচ্ছি, যেভাবে পারি মায়ের জন্য ওষুধ আনবো। আমার মাকে আমি ভালো করে তুলবোই তুলবো।
3: অপু ছেলেটা কবরেজের কাছে ছুটলো, কিন্তু এটা ভাবলো না যে গরিবের বন্ধু এ পৃথিবীতে কেউ নেই।
5: জেঠাবাবু, জেঠাবাবু, জেঠিমা কেমন করছে? জেঠিমা দুবার মোহনদার নাম ধরে ডেকে সেই যে চুপ হলো, এসে আর কথা বলছে না। কত ডাকলাম সাড়া দিল না।
3: ভগবান, সেটা তুমি কি করলে দয়াময়?
5: জেঠিমা কি তবে মারা গেল? না না ঠাকুর, জেঠিমাকে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না।
3: তুমি কি কেবল পাথরখণ্ড না, তোমার মধ্যে কোনো শক্তি আছে? বলো, জবাব দাও, কি অপরাধ আমি করেছি, কি মহাপাপ আমি করেছি যার জন্য আমার স্ত্রীর এই অকাল মৃত্যু? ভক্তের কাতর আর্দ্রতে যার ফলে করুণা সঞ্চার হয় না কেন, তবে তার দীনবন্ধু নাম তোমাকে আমি।
6: কি কি করো ঠাকুর, কি করো? পত্নীসুখে তো উন্মাদ হয়ে গেছো যে বিগ্রহকে ভেঙে ফেলতে চাও, মহা ভুল করছো তুমি। এই দেখো, আমি স্ত্রীপুত্রহীন বিকলাঙ্গ হয়ে পথে পথে ঘুরে চলছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করছি।
3: কিন্তু আমি তো কোনো পাপ করিনি।
6: মানুষকে ঘৃণা করা কি পাপ নয়? জাতির মাপকাঠিতে মানুষকে বিচার করা কি পাপ নয়? যাও, ঠাকুরকে রেখে দিয়ে স্ত্রী সৎকারের ব্যবস্থা করো।
3: আমার পাপে আমার স্ত্রীর অকাল মৃত্যু হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। স্ত্রী পুত্র বিষয়ে সম্পত্তি সব যাও, শুধু তুমি আমায় চেয়ে

0: চলে গেল, তবু তাকে ভুলতে পারলাম না। রাতে আজও তার সেই কান্না আমি শুনতে পাই, আজও চোখের সামনে ভেসে ওঠে তার সেই সুন্দর মুখখানা। নারীর শ্রেষ্ঠ রত্ন যে মাতৃত্ব, তাকে বোধনে বিসর্জন দিয়ে আমি হয়েছি রানী।
1: রানী, শুনেছো রানী, তোমার গুণধর পুত্র জয়দেব শত্রু শিবিরে।
0: জয়দেব আমার পুত্র নয়।
1: কি বলছো তুমি, সূতিকাগারের কি ইতিহাস তুমি জানো?
0: তোমাদের এই রাজ পরিবারে কোনো রাজার যদি প্রথম পুত্র না হয়, তাহলে সমগ্র জায়গীর মা ভবানীর নামে দেবত্র হয়ে যাবে। এই হলো তোমাদের পূর্বপুরুষের নির্দেশ।
1: হ্যাঁ, এই কথা তো রাজ্যের সকলেই জানে।
0: অথচ তোমার দুর্ভাগ্য যে প্রথম সন্তান পুত্র না হয়ে হলো কন্যা।

0: করছি। সুতিকা গাড়ি যখন শয়তান সীতাভ রায়ের কুল হতে ছেলেটা নিয়ে আমার পাশে শুয়ে দাও, যখন আমার মেয়েটাকে তার হাতে তুলে দাও, তখন আমি নীরবে সব দেখেছি রাজা, কিন্তু কিছু বলিনি, শুধু তোমার জন্য, তোমার এই রাজত্বের জন্য।
1: প্রভাবতী,
0: আমার প্রথম সন্তানকে তুমি অঙ্কুরে বিনাশ করেছো, দ্বিতীয় সন্তানকেও বিলিয়ে দিয়েছো।
1: তোমার প্রথম সন্তান অবাঞ্ছিত বলেই রাজবংশধর হতে পারে না।
0: তার জন্মের জন্য কে ছিল অপরাধী, সে কি তুমি নও?
1: হলেও সে ছিল তোমার আমার গোপন প্রণয়ের জ্বলন্ত সাক্ষ্য।
0: আমার প্রথম সন্তানের বিনিময়ে আমায় যে তুমি রানী করেছো, এর জন্য তোমার প্রতি আমার এতটুকু কৃতজ্ঞতা নেই।
1: রানী,
0: আমায় নিয়ে তুমি পুতুল খেলেছো, কোনোদিন ভেবে দেখোনি এই নারী হৃদয় কি চায়? সারা জীবন রানী সেজে কি পেলাম? আমার বলতে এ সংসারে কি আছে?
1: কেন, জয়া আছে, আমি আছি, আর আছে হাজার হাজার প্রজা।
0: জীবনটা কাব্য নয় মহারাজ, যে মধুর ভাষাগুলো পাশাপাশি বসালেই সুন্দর হবে।
1: ফেলে আসা সেদিনের কথা ভুলে যাও রানী, মন হতে মুছে ফেলো সেই করুণ কাহিনী।
0: সেটা তো জলের দাগ নয় মহারাজ, যে ইচ্ছা করলেই মুছে ফেলতে পারবো।
1: আমার অনুরোধ,
0: স্বামীর অনুরোধে বিস্মান করে আত্মহত্যা করা যায় মহারাজ, তবু সন্তানের মুখ ভোলা যায় না। যে নারী সন্তানকে ভুলে যায় সে নারী নয় পিশাচি, সে মা নয় রাক্ষসী।
1: সারা জীবনে প্রবাসে অবাঞ্ছিত সন্তানের স্মৃতি ভুলতে পারলো না, আমিও পারিনি।
2: মহারাজ, এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, আমি তাকে এখানে নিয়ে এসেছি, তাকে কি কারাগারে পাঠিয়ে দেব?
1: হ্যাঁ, তাকে আমার সামনে হাজির করো।
2: ওহে চুকরা, এখানে এসো।
1: কি নাম তোমার, এ বয়সে কেন মরতে যাচ্ছিলে?
3: আমার নাম মোহন, আমার মা গত পরশু মারা গেছেন, বাকি খাজনার দায়ে কোম্পানির লোকেরা জমি জমা সব দখল করে নিয়েছে, সেই সুখে বাবা পাগলের মতো হয়ে কোথায় যে চলে গেছে।
1: ফেলারাম, পান্নালালকে পাঠিয়ে দে।
2: যাচ্ছি মহারাজ।
3: মহারাজ, আমরা বড় গরিব।
1: গরিব কি মানুষ নয়, গরিব কি বাঁচবার জন্য সংগ্রাম করতে জানে না? গরিবের ধৈর্য শক্তি কি এতই কম যে আত্মহত্যা করে অত্যাচারী অত্যাচার হতে মুক্তি নেবে?
4: মহারাজ কি আমায় স্মরণ করেছেন?
1: হ্যাঁ পান্নালাল, যে যুবক ভীরু দুর্বলের মতো আত্মহত্যা করতে চায় তার একমাত্র শাস্তি মৃত্যু। পান্নালাল, আমার তরবারি।
4: মহারাজ, আমার অনুরোধ, এ যুবককে আপনি ক্ষমা করুন।
1: না না, কোনো ক্ষমা নেই, এ হলো দেশের কলঙ্ক, জাতির লজ্জা, যাও।
4: হ্যাঁ আমি যাচ্ছি মহারাজ। এই নীল মহারাজ আপনার তরবারি।
1: অপদার্থ যুবক, তোমার শাস্তি।
3: আমায় ক্ষমা করুন মহারাজ।
1: গ্রহণ করো এই তরবারি।
3: মহারাজ,
1: আমাদের জন্মগত অধিকার যে হরণ করতে আসবে, সে রাজাকাই হোক, সীতাভরাই হোক, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, এই তরবারি আগাতে তাকে খতম করে এই বাংলার মান মর্যাদা রক্ষা করো।
4: পারবে না ভাই?
3: পারবো কিনা জানি না ভাই।
1: তুমি ব্রাহ্মণ দ্রোণাচার্যের বংশধর, তোমার হাতে তুলে দিলাম বীরের শ্রেষ্ঠ অবলম্বন এই হাতিয়ার। ভারতের মানচিত্রের দিকে তাকিয়ে দেখো, সর্বত্র আজ ইংরেজের দম্ভের পতাকা। পান্নালাল,
4: মহারাজ,
1: এই যুবকের সঙ্গে এক করে তুমি চলে যাও এদের বসত বাড়িতে, আর সবাইকে হাতিয়ার নিয়ে তৈরি হতে বলো, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দম্ভের মঞ্চটা ধ্বংস করবার জন্য তোমরা আগুন জ্বালো।
4: আমি এখনই যাচ্ছি মহারাজ, শয়তান রাজা কাকে যেখানে পাই তাকে আমি এমন শাস্তি দেব যা শুনলে ভবিষ্যতে কোনো ভারতবাসী বেইমানি করতে সাহস পাবে না। তাবাম হিন্দুস্তানের বুক হতে ওই পেরিয়া কোম্পানির মূল পর্যন্ত উৎপাটন করে আমি বঙ্গ উপসাগরে চলে বিশাল চাল দেব।
1: যাও যুবক, মিথিলাঞ্চলার প্রতিশোধ নাও, আর পলাশির প্রান্তরে যে রত্নমালা বাঙালি হেলায় হারিয়েছিল সেই রত্নমালা বাহু বলে চিনিয়ে নিয়ে উপহার দাও বঙ্গ জননীর ওই পাদপীঠ তলে।
3: হে রাজাধিরাজ, দীনব্রাহ্মণ সন্তানকে বিশ্বাস করে যখন দিয়েছেন হাতিয়ার, সে তার দেহের বিন্দু বিন্দু রক্ত দিয়ে জননী জন্মভূমি সেবা করে যাবে, মরে মরবো তবু।

0: আগে তোমার মাথাটা মাটিতে লুটিয়ে পড়বে আতরালি।
1: ইয়াল্লাহ এসে পড়েছি।
0: তোমরা কি মনে করেছো তোমাদের অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করবো?
2: সহ্য না করলে মরতে হবে।
0: হ্যাঁ মরবো, তবে তোমাদের মতো দেশদ্রোহীদের দলকে সঙ্গে নিয়েই মরবো।
2: এই বান্দা
0: বান্দাবাদী ভাইজি বিবি সব আমাদের বন্দি আতরালি
2: বন্দি।
0: হ্যাঁ এই যে দেখো।

0: ছুটে আসছে তোমাদের শাস্তি দিতে, বেঈমান বিশ্বাসঘাতক দেশদ্রোহী দল, লজ্জা করে না তোমাদের ওই বিদেশির পদারে হল করতে। ইংরেজ যদি বিদেশি হয় তাহলে আমরাও বিদেশি, কাজে ইংরেজ আমাদের দোস্ত আর এই ভারতবাসী আমাদের দুশ্মন।
1: বাহ বাহ চমৎকার, যে দেশের মাটি তুমি জন্মগ্রহণ করেছো, যে দেশের ফল দল খেয়ে তুমি এত বড় হয়েছো, সে দেশ হলো তোমার বিদেশ।
0: তুমি ফিরে গিয়ে তোমাদের রাজাকে বলবে যে তার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই, সে ভারতবাসী আর আমরা বিদেশি।
1: সত্যি তুমি বিদেশি, তোমাকে আমি চাবুক মারতে মারতে রাজার কাছে নিয়ে যাব। চলে আয় শয়তান,
0: আর তোর রানীর হাতে তোর বাড়ি থাকতে তাকে বন্দী করে এত বড় বীর এই ভারত এনে।
1: উত্তম আছে কিনা দেখ দেশদ্রোহী,
0: চলে আয় কাফের।
2: তাই তো এখন কোন দিকে পালাই, শয়তান পান্নালালের লোকেরা শিবিরটাকে ঘিরে ফেলেছে, এখন উপায়
3: সদম্বে পলায়ন।
2: কেন, কামান বন্দুক তলোয়ার কোথায়?
3: একটিও নেই, সব চালান হয়ে গেছে, যদি বাঁচতে চান তো আমাকে রাম করে পালিয়ে যান।
2: জয় বঙ্গজননীর জয়,
1: জয় রাজা ভূদেব রায়ের জয়।
2: ওই ওই শয়তান পান্নালালের বিজয় উল্লাস। আচ্ছা যদি দিন পাই।
4: দিন আপনি পাবেন না যুবরাজ, আপনি আমাদের বন্দী।
2: চুপ কর বেয়াদব, যার পিতারণ্যে প্রতিপালিত হয়েছ তার পুত্রের সামনে দাঁড়াতে তোমার সাহস হয়? অস্ত্র ধারণে আমি অক্ষম নই, সাধ্য তাকে তো আমায় বন্দী করো।
4: উত্তম, তাহলে দেখুন এই ব্রাহ্মণের বাহুব। এইবার যুবরাজ
2: আমায় ক্ষমা করো ভাই, আর কখনো দেশদ্রোহী হব না। বিশ্বাস যদি না হয় আমাকে বন্দী করো, হত্যা করো না, এ আমার কাতর প্রার্থনা।
1: বাহ অপূর্ব, দেশের মুক্তিযুদ্ধে যার সর্বাগ্রে হুকুম করার কথা সে আজ কর্মচারীর পদতলে প্রাণ ভিক্ষা চাইছে। না না, প্রার্থনা নয়, আদেশ করুন।
2: আদেশ?
1: হ্যাঁ আদেশ, দেশপ্রেমিক বাঙালির মতো আদেশ করুন, প্রাণ দিয়েও তা আমি পালন করব, কিন্তু দেশদ্রোহীর কোনো প্রার্থনাই আমি শুনব না।
2: পান্নালাল,
1: দেশের দিকে তাকিয়ে দেখুন, দেশের খাদ্য ভাণ্ডার লুণ্ঠন করে বিদেশে চালান দিচ্ছে, নারীর ইজ্জত লুণ্ঠন করছে, চাষিরা চাষ করে খেতে পারছে না। হে বাংলার বাঙালি, আমার বাংলা মায়ের এই অবর্জনা।
2: হে হে, আমার মোহ কেটে গেছে, আমি তোমাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছি দেশের জন্য প্রাণ দেব, তবু বিদেশির প্রভুত্ব সহ্য করব না।
1: তাই যদি হয় তাহলে পান্নালাল প্রাণ দেবে, সারা জীবন সে আপনার গোলামি করবে, আর যদি আপনি প্রতারণা করেন তাহলে আপনার বাঁচা নাই, ওই ইংরেজদের উপহার দেবে।
4: আমি বন্দীদের নিয়ে যাচ্ছি যুবরাজ।
2: দেশপ্রেম, বয়েজার বাই নাফরের অনুগ্রহ।

0: সমস্ত জমিদার রা মেনে নিয়েছে, শুধু কাফেরে বুধে প্রায় বিদ্রোহ করেছে, সে বাংলার নবাবকে ছাড়া কাউকে রাজস্ব দেবে না। আচ্ছা ঠিক আছে,
1: তাহলে তুমি চাকরিতে ইস্তফা দাও। যে চাকরি করতে হলে দেশের সঙ্গে বেইমানি করতে হয়, সে চাকরি চাকরি নয় বাপজান, সে যে শয়তানের গোলামি।
0: না না, সে তুই বুঝবি না এসা, সে তুই বুঝবি না। আজ আমি বুদ্ধি বলে দারিদ্রতার কবল থেকে মুক্ত হয়ে সৌভাগ্যের উচ্চ শিখরে আরোহণ করেছি। আমি চাই আমার আত্মপ্রতিষ্ঠা।
1: আত্মপ্রতিষ্ঠা বলে না বাপজান, বলে আত্মহত্যা। খোদা আল্লাহ মানুষকে যে মহৎ প্রাণ দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে, অর্থের মোহে মানুষ সেই পবিত্র প্রাণকে হত্যা করে চলেছে।
2: শয়তানের দুনিয়ায় বাঁচতে গেলে মানুষের প্রাণ নিয়ে বাঁচা যায় না।
1: আমি তা বিশ্বাস করি না।
2: কারণ
1: কারণ আপনি শয়তানের বন্ধু শয়তান, আর আমি মানবতার পূজারী মানুষ।
0: আয়েশা, এই মহামান্য সীতা রায়, উনাকে সালাম করো।
1: আয়েশা দেশপ্রেমিক, পথের ভিক্ষুককে সালাম করে বাপজান, কিন্তু দেশদ্রোহী রাজাদের রাজাকে সে সালাম দেয় না, দেয় ঘৃণার তুৎকার।
2: বাহ বাহ, চমৎকার! মেয়েটিকে আমার হাতে তুলে দিয়ে তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো রে যত।
0: আমি কোনোদিন আপনাকে এমন প্রতিশ্রুতি দেইনি যে এই মেয়ে আপনাকে আপনার হাতে তুলে দেব।
2: স্মরণ করো রে যত, তুমি কি শপথ করেছিলে? তুমি কি জানো না আমার একটি অঙ্গুলি হেলো নেই তোমার ওই নায়েব নাজিম পদ খতম হয়ে যেতে পারে।
0: জানি রায় সাহেব, তবু পিতৃহৃদয় তো আপন পর জ্ঞান করে স্নেহ দান করে না।
2: পিতৃহৃদয় যে পিতা সন্তানকে অর্থের লোভে অপরের হাতে তুলে দেয়,

0: साहिब
1: के शेषयता
0: आमी
1: ताई साहिब
0: सीता बराय दाजी कन्या मालती के ভালোবাসতো নিজ জাতীয় মালতীর সঙ্গে তার বিবাহ হলো মালতীর বিয়ে হলো কালীবাগ্রীর সঙ্গে তারপর হঠাৎ একটা ডাকাতির অপরাধে তার শাস্তি হলো 18 মাস কারাবাস মাতা লম্পট সীতা বরাই মালতীর মাকে অর্থ অলঙ্কার দ্বারা করল বশীভূত কিন্তু মালতী পিছুতেই তার নারীত্ব কলুষিত করতে রাজি হলো না তারপর একদিন রাত্রে
1: কি হলো
0: মদামত্ত সীতা বরাইয়ের দেহে আগুন জ্বলে উঠল লাঠি মেরে বদ্ধ কপাট ভেঙে চুরমার করলো আর অন্ধকার করে শুধু শোনা গেল একটা নারী চাপা কান্নার সঙ্গে ঘন ঘন দীর্ঘশ্বাস
1: ও কি ভীষণ তারপর
0: তারপর আর সে আপত্তি করেনি এমনি ভাবে 8টা মাস কেটে যাওয়ার পর মালতীর পেটে এলো এক সন্তান তারপর একদিন রাত্রে রাজা ভূদেব রায়ের আর মালতীর সন্তান একই সময়ে জন্মগ্রহণ করলো রাজা ভূদেব রায়ের হলো কন্যা মালতীর হলো পুত্র
1: বটে
0: তারপর চিন্তান্বিত রাজা ভূদেব রায়কে বললাম যদি 10,000 টাকা আমায় দাও তাহলে তোমায় দেব নবপ্রসূত পুত্র সন্তান রাজ্যের মুহে রাজা স্বীকার করলো ছুটে গেলাম মালতীর কাছে কোল হাতে চিনিয়ে নিলাম তার পুত্রকে ছুটে এলাম মহারানীর সুতিকাগারে সন্তান বিনিময় করে এসে দেখি
1: কি দেখলেন
0: কারাগার হতে মুক্তি পেয়ে ফিরে এসেছে কালো ডাকাত স্ত্রীর ব্যভিচারের শাস্তি দেওয়ার জন্য তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে বারবার বলছে রাক্ষসী তুই আমার সঙ্গে বেইমানি করলি
1: তারপর
0: সেই শিশু কন্যাকে বুকে নিয়ে পালিয়ে এলাম তোমার কাছে তাই আমি চাই ওই কন্যাকে
1: তা বলে ইংরেজ শিবিরে আপনি উপরৌকন দেবেন আপনার দেশের মেয়েকে
0: আরে না না মূর্খ আরে তাকে বিয়ে দেব ওই জয়দেবের সঙ্গে প্রমাণ করব ভূদেব রায় অপুত্র পিতৃ পুরুষে দলিল মতো তোমার সম্পদ সমস্ত সম্পত্তি মা সম্পত্তির মালিক হবি ওই
2: আমার
1: আদেশ জানা তারা যেন প্রস্তুত থাকে আজ রাত্রে জমিদার ভূদেব রায়ের রাজমহল আক্রমণ করবো হাতে কন্যাকে সমর্পণ করে তার সাহায্য গ্রহণ করব না না না এই জঘন্য শর্তে রাজ হয়ে সীতা রায়ের কোন সাহায্য আমি নেব না চাই না

0: বন্দি করে রাজপ্রাসাদে ফিরে আসছে।
1: মহারাজ, মহারাজ, একি মহারাজ কোথায়? একি করলেন রাজকুমারী? আমি,
0: তুমি বিজয়ী সৈনিক, তুমি বিজয়ী, আমার জীবন দেবতা, দাঁড়াও তোমায় প্রণাম করি।
1: না না, তা হয় না রাজকুমারী। শৈশবতে আমি পিতৃ মাতৃহীন, কোন কুলে জন্ম, কি জাতি কিছুই জানি না, শুধু জানি আমি
0: আমারও তো একই পরিচয়, গরিবের মেয়ে, আজ রাজনগরে।
2: এতক্ষণ শুনলেন নাটক বিদায় সেলাম।

আকাশবাণী কৈলাসহর, এখন বাংলা আধুনিক গান শুনবেন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: এতক্ষণ বাংলা আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: Good evening, this is Akashvani and I am Abhishek Mukhopadhyay with the news at 9. The headlines. Prime Minister Narendra Modi arrives in Auckland on final leg of his three-nation tour, receives warm welcome from his New Zealand counterpart Christopher Luxon and Indian community. External Affairs Minister Jaishankar meets his Omani counterpart Badr Bin

এতক্ষণ প্রথমে বিজয়া চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, তারপর মনোময় ভট্টাচার্যের কণ্ঠে নজরুলগীতি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান। এবারে তাপস বসু মিয়ার কণ্ঠে লোকগীতি শুনবেন।

বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠানে এবারে হিন্দি ছায়াছবি যুবরাজ এর গান শুনবেন। আর কণ্ঠশিল্পীরা হলেন বেন্নি দেওয়াল, শ্রেয়া ঘোষাল এবং অন্যান্যরা।

আকাশবাণী কৈলাসহর এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র।

是，我们。

0: এখন সময় সংবাদের।
1: খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ড পৌঁছেছেন। প্রায় 4 দশকের

0: মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। অকল্যান্ড বিমানবন্দরের লাল কার্পেটের উপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতারাম জাতীয় স্তোত্র। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তার সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্টাড শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্স হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলায় পৌঁছয়। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি আজ উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ ITBP-র আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দলে মোট 52 জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ আজ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর ইল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে August 13 পর্যন্ত। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। বিজেপি বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। এছাড়া আশুতোষ তিওয়ারি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের দাতিয়া আসনে। উল্লেখ্য, বাকিপুর, দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 30 জুলাই। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকার

0: সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
1: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করার আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকারি কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেট্রো রেলের কাজের জন্য চিংড়ি হাটা উড়ালপুল আজ রাত 8 থেকে বন্ধ রাখা হয়েছে। 13 জুলাই সোমবার সকাল 8 পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আজ প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরিকে জেভেরেভ 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার, 7 বার উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে খেলা চলছে। প্রথম সেটটি সিনার 7-6 জিতে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওফোরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পভিচ এল সালভাদোরের মার্সেলো আরেভালো জুটির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন আহমাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর।

আকাশবাণী কৈলাসহর, এখন টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9টায় হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। 12:30 মনের মতো গান, একটাই হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 ভজন, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 3:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এরপরে পুনরায় বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

8:05 রামধনু, 8:30 লোকগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 অতুল প্রসাদের গান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:30। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:05।